আকাশবাণী কৈলাসহর। আজ বুধবার 27 জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 2 আষাঢ়, 1433 বঙ্গাব্দ, 17 জুন 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:58 হয়ে 59 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.1

0: অমৃতবাণী
1: ভক্তি কি? হৃদয়ের কোমল অনুরাগ ভক্তি। কোন প্রকারের পদার্থ অবলম্বন করিয়া ভক্তি উদিত হয়? সত্যং শিবং সুন্দরং পদার্থ। যে পদার্থে কেন সত্য শিব সুন্দর ভাব থাকুক না, তাহা দেখিয়াই ভক্তির উদয় হইয়া থাকে। ফলত ভক্তি ভাব বিশেষ। সত্য শিব সুন্দর এই তিন গুণ উহার উদ্দীপক। ভক্তি এই তিন গুণ ভিন্ন আর কিছু চায় না। যেখানে এই তিন গুণের একটিরও অভাব আছে, সেখানে ভাবের পূর্ণতার ব্যাঘাত এবং ভক্তির বিকার উপস্থিত হয়। ভক্তি অবিকৃত কোথায়? সেইখানে যেখানে একজন পুরুষ, যিনি সৎ মঙ্গল ও সুন্দর, তাহাতে উহা অর্পিত হইয়াছে। এই পুরুষ কিসে সুন্দর? মঙ্গলে এবং দয়াতে। সেই দয়া কাহার? যিনি একমাত্র সৎ পদার্থ তাহার। ভক্তি বিশ্বাসমূলক। ভক্তির ভিতরে বিশ্বাস চাই। বিশ্বাস বিনা ভক্তি হয় না, কারণ ভক্তির প্রধান অবলম্বন দয়া ও মঙ্গল ভাব সত্যে প্রতিষ্ঠিত। সেই সত্যের ধারণা বিশ্বাস ভিন্ন হয় না। বিশ্বাস ভক্তি বিনা থাকিতে পারে, ভক্তি বিশ্বাস বিনা থাকিতে পারে না। যেখানে ভক্তি আছে সেখানে বিশ্বাস অন্তরে নিহিত আছে, ইহা নিশ্চয়। যদি ভক্তিতে বিশ্বাসের অল্পতা হয়, তবে নিশ্চয় উহা বিকৃতা হইয়া যায়। ভক্তিতে সর্বপ্রথমে পূর্ণ বিশ্বাসের সহিত জানা চাই, এই যাহাকে দেখিতেছি তিনি সৎ, তিনি আছেন, নিশ্চিত আছেন, তিনি মঙ্গলময় এবং দয়াল পিতা। সত্য আধার, তাহাতেই দয়া আরোপিত হয়। এই আরোপিত দয়া সুন্দর ভাব ধারণ করে।

0: এই সৌন্দর্য আর কোনো সৌন্দর্য নহে, দয়ার সৌন্দর্য। সত্য আধারে দয়া পড়িলে উহা সুন্দর হইবেই হইবে, ইহা কল্পনা নহে। কারণ যথার্থ আধারে দয়া আরোপিত হইয়া সুন্দর বস্তুর গঠন হয়, ঈশ্বরের এই রূপী গঠন। কারণ যিনি দয়াতে সুন্দর হইয়াছেন, তিনি দয়াতে অনন্ত, সুতরাং সৌন্দর্যেও অনন্ত। যেখানে সৌন্দর্য আছে সেইখানে আকর্ষণ আছে। যিনি সৎ, মঙ্গলময়, সুন্দর, তিনি হৃদয়কে টানেন। এই টানে আকৃষ্ট হওয়ার ভাবই অনুরাগ, ভক্তি, প্রেম। সত্য, শিব, সুন্দর এই তিনেতে যিনি এক, ভক্তি তাহাকেই দেখে, তাহাকেই চায়। ভক্তিশাস্ত্রে জ্ঞানের কথা এই যে ভক্তির মূল স্থির চাই, ভক্তির মূল ঠিক করা উচিত। যে ভক্তি প্রকৃত মূলে স্থাপিত নহে, তাহা 2-5 বৎসর মধ্যে বিলীন হইয়া যায়। যাহার ভক্তির ভূমি স্থিরতর, যাহার ভক্তি সত্য, শিব, সুন্দরে প্রতিষ্ঠিত, তাহার ভক্তি অনন্তকাল পূর্ণতা লাভ করে।
1: অমৃতবাণীতে শুনছিলেন কেশবচন্দ্র সেনের রচনা থেকে পাঠ। এবারে ভক্তিগীতি শুনুন জয়তী চক্রবর্তীর কণ্ঠে।

আকাশবাণী কৈলাস শহর এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। সকাল 7টায় শুনবেন প্রভাতী অনুষ্ঠান সুপ্রভাত, 7:10 ভক্তি সুধা, অনুষ্ঠানে ভক্তিমূলক গান শুনবেন। 7:25 পর্যায়ক্রমে প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ ও ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন 7:45। সকাল 8টায় আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে সমাজের প্রভাত মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে। 8:30 শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ। আধুনিক গান শুনবেন 8:40। 9টায় হিন্দি এবং ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:10 থেকে সম্প্রচারিত হবে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান।

সকাল 11টায় শুনবেন রকমারি বাংলা গানে সরাসরি অনুরোধের আসর লাইভ ফোনের অনুষ্ঠান সুরের ভেলা। 12:05 লোকগীতি, 12:30 রবীন্দ্রসঙ্গীত, 1টা হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 1:05 চিত্রমালা অনুষ্ঠানে হিন্দি ছবির গান শুনবেন, 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:40 কক বড়ুক গান, 2টোতে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 2:15 শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত, 2:30 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, বিকেল 3টাতে হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ রিলে করা হবে দিল্লি কেন্দ্র থেকে, 3:10 রিলে করে শোনানো হবে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান, 6টায় অনুষ্ঠান ঘর গৃহস্থী, 7টায় আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে কক বড়ুক অনুষ্ঠান, 7:35 পর্যায়ক্রমে প্রথমে শুনবেন বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং পরে আগরতলা কেন্দ্র থেকে কক বড়ুক এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 8:05 কথিকা, 8:30 মিশ্র গানের অনুষ্ঠান, 9টা ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে লোকগীতি, 9:15, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে নজরুলগীতি, 10:10, 10:20 বিশ্ব সংবাদ। এছাড়াও বিশ্বকাপ টি-20 মহিলা ক্রিকেটের ধারা বিবরণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে রাত 7টা থেকে।

প্রথমেই ইতিহাসে আজকের দিনটি, আজ 17 জুন। দেখে নেওয়া যাক ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে। 1576-এর আজকের দিনে হল্যান্ডের স্বাধীনতাকামী আন্দোলনের নেতা উইলিয়াম সিলেন্ডি স্পেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করেন। 1579-এর আজকের দিনে স্যার ফ্রান্সিস ড্রেক নিউ আলবিত্তনে ইংল্যান্ডের সার্বভৌমত্ব ঘোষণা করেন। 1756-এর আজকের দিনটিতে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজ দখল থেকে কলকাতা পুনরুদ্ধারে অভিযান চালান। 1775-এর আজকের দিনে বাঙ্কার হিলে আমেরিকার প্রথম স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। 1885-এর আজকের দিনে নিউ ইয়র্ক বন্দরে স্ট্যাচু অফ লিবার্টি দাঁড় করানো হয়। 1905-এর আজকের দিনে লন্ডনে টেমস নদীর ওপর বাষ্পীয় নৌ পরিবহন চলাচল শুরু হয়। 1944-এর আজকের দিনে আইসল্যান্ডের জনগণ ডেনমার্ক থেকে পুরোপুরি স্বাধীনতা লাভ করে এবং প্রতি বছর এই দিনটিকে তারা জাতীয় দিবস হিসেবে পালন করে।

1920-এর আজকের দিনে সেথ সোকোহারা জাপানি অভিনেত্রী, তিনি জন্মগ্রহণ করেন। 1924-এর আজকের দিনে জন্মগ্রহণ করেন অধ্যাপক অম্লান দত্ত, তিনি ছিলেন প্রখ্যাত অর্থনীতিবিদ এবং চিন্তাবিদ। অনুপ কুমার ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা, জন্মগ্রহণ করেন আজকের দিনে 1930 সালে। অভিনেতা এবং ইংরেজ ক্রিকেটার ব্রায়ান স্টেথাম, আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন। লিয়েন্ডার পেজ ভারতীয় টেনিস খেলোয়াড়, 1973-এর আজকের দিনে জন্মগ্রহণ করেন। ভেনাস উইলিয়ামস আমেরিকান পেশাদার মহিলা টেনিস খেলোয়াড়, 1980-এর আজকের দিনটিতে জন্মগ্রহণ করেন। শেন ওয়াটসন অস্ট্রেলিয়ান ক্রিকেটার, জন্মগ্রহণ করেন আজকের দিনে 1981 সালে। ইংলিশ ফুটবলার জর্ডান হ্যান্ডারসন 1990-এর আজকের দিনটিতে জন্মেছিলেন। মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রী যশোরণে শাহজাহান তাজমহল নির্মাণ করেন, তিনি প্রয়াত হন 1631-এর আজকের দিনে। জিজাবাই মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজীর মাতা মৃত্যুবরণ করেন 1674-এর আজকের দিনটিতে। লক্ষ্মীবাই ঝাঁসির রানী ও 1857 সালের ভারতীয় বিদ্রোহের প্রতিকৃত, তিনি প্রয়াত হন 1858-র আজকের দিনটিতে। সমাজসেবক, সংস্কারক, সাংবাদিক, কবি ও প্রাবন্ধিক উৎকলমণি গোপবন্ধু দাস, আজকের দিনে তিনি প্রয়াত হন। এ ছিল ইতিহাসে আজকের দিনের গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য।

এবারে সুপ্রভাতে জানাচ্ছি কয়েকটি সংবাদপত্রের সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিচ্ছি, ত্রিপুরা থেকে প্রকাশিত দৈনিক সান্ধ্যকালীন পত্রিকা ত্রিপুরা খবরের শিরোনাম, জীবন নিয়ে চলছে ছিনিমিনি, একই দিনে দুই রকম রিপোর্ট, প্রশাসনের নজরদারির অভাবে গোটা রাজ্যে ব্যাঙের ছাতার মতোই গজিয়ে উঠছে ল্যাব।

জীবনের ঝুঁকি নিয়ে কঙ্কালসার রাস্তা দিয়ে চলাচল দুর্ভোগ। ডাবল ইঞ্জিনে সরকারের উন্নয়নমূলক প্রকল্পের ছোঁয়া থেকে বঞ্চিত প্রত্যন্ত মহকুমা গন্ডাছড়া। লজ্জার মাথাকে হাঁটুর উপর কাপড় তুলে চলছে মহিলারা। সামান্য বৃষ্টিতেই সড়ক রূপ নেয় জলাশয়ের। সংস্কারের প্রতিশ্রুতি মুখেই বাস্তবে অশ্বডিম্ব। গভীর রাত পর্যন্ত নেশাসক্তদের দখলে থাকে সংস্থাটি। আদালত চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 7টি দোকান সহ 1টি ক্লাব, ক্ষতি 2 লক্ষ। পরিত্যক্ত জঙ্গলাকীর্ণ স্থান থেকে উদ্ধার বার্মিজ সিগারেট। কৈলাশহর থানার পুলিশ সীমান্তরক্ষী বাহিনীর নাকের ডগা দিয়ে ওপারে যাচ্ছে পাচার সামগ্রী। উন্নয়নমূলক কাজ সম্পর্কে জনতার মতামত গ্রহণ ভগবানের বিশ্বাস। উন্নয়ন জনকল্যাণের 12 বছর পূর্তি উপলক্ষে পাবিয়াছড়ায় জনসংযোগ কর্মসূচি। 12 বছর পূর্তি উপলক্ষে জনকল্যাণ শিবিরে তাফাজ্জল। সরকারি সুযোগ সুবিধা ও সেবার সুফল গ্রহণ সহ ডিজিটাল আত্মনির্ভর ভারতের অংশ হন। কাজ করার সময় লোহার রড ঠুকে পড়ে শ্রমিকের চোখে। জঙ্গলাকীর্ণ এলাকা থেকে বৃদ্ধার দেহ উদ্ধার। গণকিতে পুকুরে জলে ভাসমান বাবার দেহ। এবারে জানাচ্ছি আজকে আনন্দবাজার পত্রিকা, আজকের পত্রিকার শিরোনাম আনন্দবাজার, কলকাতা থেকে প্রকাশিত পত্রিকা। তার শিরোনাম জানাচ্ছি, ডাবল ইঞ্জিন জিজ্ঞাসাবাদ, 4 দিনে 31.5 ঘন্টা, মঙ্গলবার 6.5 ঘন্টা বাদে ভবানীপুর থেকে ছাড়া পেলেন অভিষেক। 2টি প্রস্তাবের 1টিকে মানা হলো কী পদ্ধতিতে? বিরোধী দলনেতা মামলায় স্পিকারের কাছে জানতে চাইল হাইকোর্ট। 16 মাস পরে আবার মুখোমুখি মোদি ট্রাম্প। সৌজন্য বিনিময় করলেন, বসলেনও পাশাপাশি, তবে আলিঙ্গন করলেন না। ওয়াশিংটনের কেনেডি

সেন্টার থেকে নাম ছাঁটাই, সেই ট্রাম্পের নামে রাস্তা হচ্ছে হায়দরাবাদে বিতর্ক তেলেঙ্গানায়। নেশর এক চালে বাজিমাত ফ্রান্সের, জোড়া গোলে মেসিকে ছাপিয়ে গেলেন এমবাপে, সুযোগ নষ্টের খেসারত দিল সেনেগাল। রাত পহলেই বিশ্বকাপে নামছেন মেসি, ব্রাজিলে 64 বছরের পুরনো রেকর্ডে ভাগ বসানোর লক্ষ্যে আর্জেন্টিনা। অপারেশন লোটাসের পর অপারেশন টাইগার, এবার ঘর ভাঙছে উদ্ধব সেনার, দল পাল্টাতে তৈরি 16 বিধায়ক, 6 সাংসদ। একদিনে বিশ্বকাপের 4 ম্যাচ ড্র, শেষবার হয়েছিল 1958 সালে, 68 বছর পর 15 জুন মিলিয়ে দিল 2 বিশ্বকাপকে। এবারে জানাচ্ছি আজকে কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকা শিরোনাম। সর্বদল বৈঠকে ঋতব্রত তৃণমূল, মমতাপন্থী বিধায়কদের উপেক্ষা স্পিকারের। শুধু উত্তরবঙ্গে পাহাড় ও লাগোয়া অঞ্চলে আগামী কয়েকদিন প্রবল বৃষ্টিপাত। তলোয়ার নিয়ে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ, শিখ পুণ্যার্থীদের স্থগিত বদ্রীনাথ যাত্রা, দিল্লিতে হামলার ছক ভণ্ডুল, ধৃত আইএসআই মদতপুষ্ট 7 জঙ্গি। মহারাষ্ট্রে অপারেশন লোটাস, উদ্ধবপন্থী এমপিদের প্রত্যেককে 15 কোটি টাকা, মুখ্যমন্ত্রী ফড়নবিশের নাম করে অভিযোগ রাউতের। আজ ফ্রান্সে ট্রাম্পের সঙ্গে বৈঠক মোদির, আমেরিকা ও রাশিয়ায় একই দিনে ভেঙে পড়ল 2টি বোমারু বিমান। এমবাপের জোড়াগুল, সেনেগাল বধ ফ্রান্সের, দুরন্ত এমবাপে বার কোলারা, সেনেগালকে 3-1 গোলে হারালো ফ্রান্স। আজ স্মৃতিদের সামনে ডাচরা। এ ছিল আমাদের কাছে প্রাপ্ত কিছু সংবাদপত্রের সংবাদ শিরোনাম, যা আপনাদেরকে ইতিমধ্যে আমরা জানিয়ে দিলাম।

এবারে কৃষি সংক্রান্ত কিছু তথ্য। প্রথমে আবহাওয়ার বার্তা জানাচ্ছি, পূর্বাভাস। আগামী 17 আজ 17 জুন সকাল 1:30 পর্যন্ত আবহাওয়া প্রধানত মেঘলা এবং একই জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 থেকে 33 এবং 23 থেকে 24 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 6 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96 এবং 95% হতে পারে। ত্রিপুরার বিভিন্ন জেলার মধ্যে এক বা দুটি স্থানে বজ্রপাত সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। কৃষিতে আবহাওয়া সতর্কতার সম্ভাব্য প্রভাব এবং তার প্রতিকার সম্পর্কে জানাচ্ছি। সবজির জমিতে জল দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মাটির অতিরিক্ত তস শিকড়ের পুষ্টি এবং জল শোষণ ক্ষমতা হ্রাস করতে পারে। পুষ্টির অভাবের লক্ষণ দেখা দিলে জমিতে খানিকটা সার প্রয়োগ করুন। সেঁত সেঁতে জমিতে আগাছার উপদ্রব বাড়তে পারে। আগাছার সমস্যা দূর করতে আপাতত হাত দিয়ে অথবা উইডার ব্যবহার করে আগাছা পরিষ্কার করুন। বজ্রপাত গবাদি প্রাণী এবং এমনকি মাঠে কর্মরত কৃষকদের জন্য মারাত্মক হতে পারে। বজ্রপাতের সময় পশু চড়ানো বা মাঠে কাজ এড়িয়ে চলুন। কাটা ফসল খোলা এবং অনাবৃত জমিতে রাখবেন না। নিচু এলাকার ধান ক্ষেত এবং সবজির নার্সারিতে জল নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সদ্য রোপণ করা ফলের বাগান থেকে অতিরিক্ত জল সরিয়ে ফেলতে হবে এবং কলা ও পেঁপে গাছের জন্য বাঁশের শক্ত খুঁটি বা ঠেসের ব্যবস্থা করতে হবে। একবারে বেশি পরিমাণে সার প্রয়োগ না করে বৃষ্টির সাথে সামঞ্জস্য রেখে কয়েক ধাপে সার প্রয়োগ করুন। গবাদি পশুকে শুকনো এবং পর্যাপ্ত বাতাস চলাচলের সুবিধামুক্ত ঘরে নিরাপদে রাখতে হবে। খোলা মাঠে কিংবা উঁচু ও বিচ্ছিন্ন কোনো গাছের নিচে গবাদি পশু বেঁধে রাখা বা চড়ানো থেকে বিরত থাকুন, কারণ এসব স্থানে বজ্রপাতের ঝুঁকি বেশি থাকে। লাউ কুমড়ো টমেটো বেগুন ইত্যাদি ফসল দমকা বাতাসে ভেঙে পড়া থেকে রক্ষা করতে বাঁশের খুঁটি বা ঠেসের ব্যবস্থা করতে হবে। বজ্রপাতের সময় খোলা মাঠে কাজ বন্ধ করে নিরাপদ ও আবদ্ধ কোনো আশ্রয় নিতে হবে। ধান লাগানোর কাজ প্রায় শেষ এবং কিছু কিছু জায়গায় পাশকাঠি বেরোনোর অবস্থায় রয়েছে। ক্ষেতে 2 থেকে 3 সেন্টিমিটার জল ধরে রাখার ব্যবস্থা করতে হবে। চারার বয়স 30 দিনের বেশি হয়ে গেলে 2 থেকে 5 সেমি পর্যন্ত জল ধরে রাখার ব্যবস্থা করতে হবে। জমি নালা পরিষ্কার রাখুন, যাতে করে বৃষ্টির জল সহজেই বেরিয়ে যেতে পারে। জমির অধিক তোষের ফলে কন্দ বা পচারোগের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

পরজীবী আক্রমণ থেকে বাছুরকে রক্ষা করতে প্রতি কেজি দৈনিক ওজন পিছু 4 মিলিলিটার পিপারেজাইন প্রথমে 10 থেকে 10 বছর বয়সে, তারপরে 15 দিন, এবং তারপরে প্রতি মাসে এক করে 3 মাস বয়স পর্যন্ত, এবং তারপরে 3 মাসে একবার করে 1 বছর পর্যন্ত দিতে হবে। তবে নিকটবর্তী পশু হাসপাতালে প্রাণীর দৈনিক পরীক্ষার পর বিশেষজ্ঞের পরামর্শে ঔষধ দেয়া উচিত। তো শ্রোতা বন্ধুরা, আমাদের সুপ্রভাতের সময় কথায় কথায় ফুরিয়ে গেছে। আজকে যাদের শুভ জন্মদিন তাদেরকে জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন, এবং অন্যান্য ক্ষেত্রেও যাদের আজকের দিনটি বিশেষ, যাদের কাছে তাদেরকেও সেই বিশেষ দিনের শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, শারীরিক মানসিক উভয় স্বাস্থ্যের খেয়াল নিন, ছোট বড় পারস্পরিকভাবে সকলে সকলের। আকাশবাণীর সঙ্গে থাকুন, তথ্য সংবাদ বিনোদন সমস্ত কিছুর মেলবন্ধন খুঁজে পাবেন একমাত্র আকাশবাণীতেই। তাই আমাদের সঙ্গে থাকুন, আবারও কথা হবে আগামীকাল একই অনুষ্ঠান একই সময়ে। ভালো থাকবেন সবাই, সুপ্রভাত, আজ পর্যন্তই নমস্কার, আবারও শুভ সকাল জানাচ্ছি সকলকে।

ভক্তিসুধা অনুষ্ঠানে এতক্ষণ ভজন শুনছিলেন জ্যোতিকা রায়ের কণ্ঠে, আকাশবাণী কৈলাসহর। অল্প কিছুক্ষণের মধ্যেই পর্যায়ক্রমে রিলে করে শোনানো হচ্ছে প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করতে সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের এভিয়াতে G7 শীর্ষ সম্মেলনে গতকাল তিনি এক অধিবেশনে বক্তব্য রাখেন। বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একাধিক উদ্যোগের ঘোষণা G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে যমুনা নদী পুনরুদ্ধারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন। NTA নিট পরীক্ষার আগে অভিভাবক ও পরীক্ষার্থীদের প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আসছি বিস্তারিত খবরে। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বহু প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। গত বছর ফেব্রুয়ারিতে ওয়াশিংটন DC সাক্ষাতের পর দুই নেতার মধ্যে এটি প্রথম বৈঠক। আজকের এই সাক্ষাতে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও তারা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বজুড়ে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সংঘাতজনিত ঝুঁকি থেকে নাবিকদের সুরক্ষায় সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ফ্রান্সের এভিয়াতে G7 শীর্ষ সম্মেলনে নতুন অংশীদারিত্ব তৈরি এবং আন্তর্জাতিক সংহতির পুনর্নির্মাণ শীর্ষক এক অধিবেশনে বক্তব্য রাখেন। তিনি বলেন, পশ্চিম এশিয়ার সংঘাত বিশ্ব বাণিজ্যে ব্যাঘাত ঘটিয়েছে এবং বহু প্রাণহানির কারণ হয়েছে। তিনি বলেন, ভারত সর্বদাই মানবতাকে অগ্রাধিকার দিয়েছে। এ প্রসঙ্গে তিনি আন্তর্জাতিক সৌর জোট দুর্যোগ মোকাবিলায় সক্ষম পরিকাঠামো তৈরি, আন্তর্জাতিক জৈব জ্বালানি জোট মিশন লাইফ, এক পের মাকে নামের মতো ভারতের নেতৃত্বাধীন একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন। শ্রী মোদী বলেন, শ্রীলঙ্কার ঘূর্ণিঝড় কিংবা আফগানিস্তানের ভূমিকম্প, মোজাম্বিকের বন্যা অথবা জামাইকার হ্যারিকেন, বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশগুলির দিকে ভারত সর্বদাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী ফ্রান্সের এভিয়াতে G7 শিখর সম্মেলনের ফাঁকে একাধিক রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো, মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতাহ আল সিসি, জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং এর সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ভিশন 2035 আওতায় দুই দেশের সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা এবং সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে পশ্চিম এশিয়ায় শান্তি ও হরমুজ প্রণালী দিয়ে অবাধ নৌচলাচল বজায় রাখার ওপর আলোচনা করেন প্রধানমন্ত্রী। G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি ভারতসহ বেশ কয়েকটি সহযোগী দেশের সঙ্গে মিলে বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেছে। G7 গোষ্ঠীর নেতারা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় একটি সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। এছাড়া নেতারা ইবোলার বিরল স্ট্রেনের বিরুদ্ধে টিকা, রোগ নির্ণয় পদ্ধতি এবং চিকিৎসা ব্যবস্থা উদ্ভাবনে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি G7 গোষ্ঠী ক্যান্সারের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইকে ত্বরান্বিত করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে যমুনা নদী পুনরুদ্ধারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দীর্ঘদিন ধরে স্থগিত হয়ে পড়া কিষাও বহুমুখী বাঁধ প্রকল্পের বিষয়ে 6টি রাজ্য ঐক্যমতে পৌঁছয়। স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থান এই 6টি রাজ্য প্রকল্প বাস্তবায়নের জন্য একটি সমঝোতা স্মারকপত্র বা মৌ স্বাক্ষরে সম্মত হয়েছে। স্মারক স্বাক্ষরের পর প্রকল্পটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে পেশ করা হবে। নির্ধারিত কাঠামো অনুযায়ী প্রকল্পের জল সংক্রান্ত অংশের জন্য কেন্দ্রীয় সরকার 90% সহায়তা প্রদান করবে এবং বাকি 10% ব্যয় সংশ্লিষ্ট 6টি রাজ্য ভাগ করে নেবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে বস্তি পুনর্বাসন সংক্রান্ত একটি পর্যালোচনা বৈঠক করেন। তিনি জানান, দিল্লি বস্তি ও জে জে ক্লাস্টার পুনর্বাসন ও স্থানান্তর নীতি 2026 খসড়া চূড়ান্ত করা হয়েছে এবং দিল্লি সরকারকে দ্রুত বিজ্ঞপ্তি আকারে তা প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছে। 45 দিনের মধ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা

0: পিপি মডেলে পাঁচটি ক্লাস্টারের পুনর্বাসনের জন্য দরপত্র আহ্বান করার জন্য তিনি দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি এবং দিল্লি আরবান শেল্টার ইম্প্রুভমেন্ট বোর্ডকে নির্দেশ দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ নিট পরীক্ষার আগে অভিভাবক ও পরীক্ষার্থীদের প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় এনটিএ জানিয়েছে, টেলিগ্রামে কিছু প্রতারক চ্যানেল খুলে পুনরায় হতে চলা পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার নাম করে 14,000 থেকে 25,000 টাকা পর্যন্ত দাবি করছে, কিন্তু এই পরীক্ষার কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে এনটিএ স্পষ্ট জানিয়েছে। এছাড়া একটি অ্যাপের ব্যবহার বন্ধ করার কারণ ব্যাখ্যা করে এনটিএ এর মহানির্দেশক অভিষেক সিংয়ের একটি ভিডিও প্রকাশ করেছে তারা।
1: Payment links and the way the fraud is perpetrated, there was no other option but to block them, especially for the commitment of the government and NTA to commit an error-free examination, NEET examination on 21st of June.
0: সংবাদ মাধ্যমকে শ্রী সিং বলেন, কোনো ধরনের অনিয়ম যাতে না ঘটে এবং প্রতিটি প্রশ্নপত্র যাতে সম্পূর্ণ সুরক্ষিতভাবে প্রস্তুত করা হয় তা নিশ্চিত করতে NTA প্রতিশ্রুতিবদ্ধ। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আইসল্যান্ডের জাতীয় দিবস উপলক্ষে সেদেশের বিদেশমন্ত্রী থরগেরদুর কাত্রিন গুনার্সদত্তির এবং জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারত ও আইসল্যান্ডের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর আশা প্রকাশ করেন। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপে আজ আলজেরিয়ার মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ পাওয়া খবরে প্রথমার্ধের শেষে লিওনেল মেসির করার গোলে আর্জেন্টিনা এক গোলে এগিয়ে আছে। অন্যদিকে গ্রুপ জে এর ম্যাচে অস্ট্রিয়া জর্ডানের বিরুদ্ধে খেলবে। সান্তা ক্লারা স্টেডিয়ামে খেলা শুরু হবে আজ রাত 9:30। রাত 10:30 পর্তুগাল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের বিরুদ্ধে মাঠে নামবে। খেলাটি হবে হাউস্টন স্টেডিয়ামে। অন্য খেলায় ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। ডালা স্টেডিয়ামে খেলা শুরু হবে আজ রাত 1:30। অন্যদিকে গতকাল নরওয়ে ইরাককে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। নরওয়ের আর্লিং হালান্ড 29 মিনিটে প্রথম গোল করে নরওয়েকে এগিয়ে দেন। এরপর ইরাকের আয়মেন হুসেন 39 মিনিটে গোল পরিশোধ করেন। এরপর 43 মিনিটে হালান্ড, 76 মিনিটে মার্টিন ওডেগার্ড এবং দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে আয়মেন হুসেনের একটি আত্মঘাতী গোলে জয়ের ব্যবধান বাড়ায় নরওয়ে। ফ্রান্স গতকাল 3-1 গোলে সেনেগালকে হারিয়ে দেয়। 66 মিনিটে কিলিয়ান এমবাপে ও 82 মিনিটে ব্র্যাডলি বার্কোলা গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে সেনেগালের ইব্রাহিম এমবায়ে গোল করলে কিলিয়ান এমবাপে আবার গোল করে ব্যবধান বাড়ান। অন্যদিকে ইংগেলউড স্টেডিয়ামে গ্রুপ জির ম্যাচে ইরান ও নিউজিল্যান্ডের মধ্যে খেলাটি 2-2 গোলে ড্র হয়েছে। লিডসের হেডিংলিতে আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ এর দ্বিতীয় ম্যাচে ভারত আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7:00। গত রবিবার বার্মিংহ্যামে প্রথম ম্যাচে পাকিস্তানকে 64 রানে হারিয়ে দেয় ভারত। পুরুষদের ক্রিকেটে আজ লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 1:30। শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে আছে। গত 13 জুন ধর্মশালায় সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি বিঘ্নিত খেলায় ভারত 7 উইকেটে জিতেছিল। পুরুষদের ক্রিকেটে শ্রীলঙ্কার ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ত্রিদেশীয় এ সিরিজের ম্যাচে ভারত এ দল মুখোমুখি হবে আফগানিস্তান এ দলের। ভারতীয় সময় সকাল 10:00 শুরু হবে এই ম্যাচ। তিলক ভার্মার নেতৃত্বে ভারত এ দল সিরিজে এখনও পর্যন্ত 3টি ম্যাচের মধ্যে মাত্র 1টিতে জয় পেয়েছে। নিউজিল্যান্ডের অকল্যান্ডে গতকাল FIH হকি উইমেন্স নেশনস কাপে ভারত 2-1 গোলে জাপানকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। পুল এর এই ম্যাচে ভারতের হয়ে গোল করেন অধিনায়ক সালিমা তেতে ও লালরেম সিয়ামি। জাপানের হয়ে একমাত্র গোলটি করেন হিরামিৎসু আই। ম্যাচের সেরা খেলোয়াড় হন সালিমা তেতে। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে আজ 2টি বড় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হতে চলেছে। খেলগাঁওয়ে সাউথ এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপ এবং জাতীয় স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপ আজ শুরু হবে। খেলগাঁওয়ের হরিবংশ তানা ভগত ইনডোর স্টেডিয়ামে থ্রোবল ফেডারেশন অফ ইন্ডিয়ার আয়োজনে হতে চলা দুদিনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রায় 150 জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। এর পাশাপাশি খেলগাঁওয়ের রোলার স্কেটিং স্টেডিয়ামে 5 দিনব্যাপী দ্বাদশ জাতীয় র্যাঙ্কিং ওপেন স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপও আজ শুরু হচ্ছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করতে সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একাধিক উদ্যোগের ঘোষণা G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। ফরাসি শহর এভিয়ানে বর্তমানে G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ভারত অন্যতম অংশীদার দেশ হিসেবে অংশগ্রহণ করেছে। আজ শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বহু প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠকের দিকে সকলের দৃষ্টি নিবদ্ধ রয়েছে। 2025 সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন DC তাদের শেষ সাক্ষাতের পর এটি দুই নেতার প্রথম মুখোমুখি বৈঠক। আজকের এই বৈঠকে উভয় নেতা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা গভীরতর করার ব্যাপারে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট জরুরি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলো নিয়েও আলোচনা করবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার সুশাসন বজায় রেখে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে, এর ফলে ত্রিপুরা শীঘ্রই অগ্রণী রাজ্যের মর্যাদা অর্জন করতে সক্ষম হবে। ধলাই জেলার কমলপুরের হালাহালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যাজ্যোতি স্কুল প্রকল্পের আওতায় গতকাল হালাহালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন স্কুল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন ও ধলাই জেলার 14 প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, শাসন ব্যবস্থার সংস্কার, ডিজিটাল রূপান্তর, বিনিয়োগ বৃদ্ধি, স্বাস্থ্যসেবা, শিক্ষা উদ্ভাবন এবং স্ব উদ্যোগী তৈরির ক্ষেত্রে ত্রিপুরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে দুধের উৎপাদন বাড়ানো অত্যন্ত জরুরি, এক্ষেত্রে ডেয়ারির একটি বিশেষ ভূমিকা রয়েছে। গতকাল আগরতলা ইন্দ্রনগরে গোমতী ডেয়ারি পরিদর্শনকালে তিনি কথা বলেন। তিনি বলেন, দেশের উত্তর পূর্বাঞ্চল সহ ত্রিপুরাতেও দুধের ভালো চাহিদা রয়েছে। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস প্রদান করেছেন। এই বিশিষ্ট সম্মানের জন্য প্রধানমন্ত্রী শ্রী মোদী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি, সরকার এবং জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গতকাল পুরস্কার গ্রহণ করে তিনি উল্লেখ করেন, এই সম্মান ভারতের 140 কোটি মানুষের প্রতি এবং ভারত ও স্লোভাকিয়ার মধ্যে অটুট বন্ধুত্বের বন্ধনের প্রতি এক শ্রদ্ধাঞ্জলি। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলেছে। গতকাল মোহনপুর পুর পরিষদ কার্যালয়ে আয়োজিত 3 দিনব্যাপী পুরসভাভিত্তিক জনকল্যাণ শিবিরের বক্তব্য রাখতে গিয়ে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সমাজের 4 প্রধান শ্রেণী, নারী, যুব, কৃষক ও দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্য সামনে রেখে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি আরও জানান, বর্তমানে রাজ্যে প্রায় 56,000 স্বনির্ভর গোষ্ঠী সক্রিয় রয়েছে এবং ইতিমধ্যে 1,08,000 মহিলা লাখপতি দিদি হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। ADC ভিলেজ কমিটির নির্বাচন আগামী 27 সেপ্টেম্বর একদফায় সম্পন্ন করতে রাজ্য নির্বাচন কমিশনের হলফনামায় উল্লেখিত প্রস্তাবে সম্মতি জানিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির ডিভিশন বেঞ্চ মামলা শুনানিতে গতকাল রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে হলফনামা দাখিল করা হয়। ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কট রামারি ভিলেজ কমিটির নির্বাচন আগামী 27 সেপ্টেম্বর একদফায় আয়োজন করার প্রস্তাব দেওয়ার পরই সুপ্রিম কোর্ট সম্মতি প্রদান করে। রাজ্য সরকারের পক্ষে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা অ্যাটর্নি জেনারেলের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন। আগামী 21 জুন দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের লক্ষ্যে গতকাল 9 জেলার জেলাশাসক কার্যালয়ে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, জেলাশাসক মেঘা জৈন সহ ত্রিস্তর পঞ্চায়েত ও পৌর পরিষদের জনপ্রতিনিধিরা। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার গতকাল জানিয়েছেন, আর্থিকভাবে দুর্বল ও BPL পরিবারের সুবিধার্থে একটি আধুনিক বিয়েবাড়ি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বটতলা হাওড়া নদীর অববাহিকায় সম্ভাব্য বিয়েবাড়ির স্থান চিহ্নিত করা হয়। গতকাল মেয়র এই স্থান পরিদর্শন করেছেন। শ্রী মজুমদার জানান, আগামী 5 মাসের মধ্যে বিয়েবাড়ির নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ঊনকোটি জেলার কুমারঘাটে গীতাঞ্জলি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের অধীনে বিদ্যালয়গুলির মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হয়। গতকাল আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস। 2026 ফিফা বিশ্বকাপের সর্বশেষ 2 ম্যাচে ফ্রান্স 3-1 গোলে সেনেগালকে পরাজিত করেছে। অন্যদিকে নরওয়ে 4-1 গোলে হারিয়েছে ইরাককে। ভারতীয় সময় অনুযায়ী আজ সকাল 9:30 অস্ট্রিয়া মুখোমুখি হবে জর্ডনের। সকাল 6:30 শুরু হওয়া আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচে প্রথমার্ধে পর্যন্ত লিওনেল মেসির একমাত্র গোলে আর্জেন্টিনা এগিয়ে রয়েছে।

আগামী 24 ঘন্টায় উত্তর ধলাই, গোমতী, সিপাহীজল, দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত আগরতলার বৃষ্টিপাতের পরিমাণ 0.4 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপূর্ণাদেব বর্মা ফরাসি আউলি এবি আব তাবুক জি সেভেন কুচুক বেরামনি কুথুম লাইমুং সংসার জাগাই তঙ্গ ভারতব আরও মানজাখা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাই ককলাম সালাইমাব আচুকনা কক তঙ্গ তিনি মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদিনী কুচুক বেরামনি অ কুথুম লাইমাব জি সেভেন হাকতনি অজা মানজাকাই হাকততে হায়ুং বেরামনি রাংথং মথানী আদংরক আরও মানজাখা স্লোভাকিয়ানি রাষ্ট্রবক্রক পিটার পেলিগ্রিনি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিন স্লোভাকিয়ানি কুচুকুক রাষ্ট্রীয় বরম দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস বরম ইয়াফারকা অ বরম ইয়াফারজাকমা বাই মন্ত্রীবক্রক স্লোভাকিয়ানি রাষ্ট্রবক্রক আরনি হাপাং তৈ লুকুরক নিবখা খা কাহাম ইয়াফারকা বরম ইয়াসাগৈ মন্ত্রীবক্রক খুরসাখা অ বরম ভারতনি খড়ক সারা ব্রীচি লুকুরক নিবখাক তৈ ভারত স্লোভাকিয়ানি বিশেং রাগ বাইয়াবনি মারি থাই বিসি চিনি হাকতনি তংবেক্রেব খুরসা জাকথাই রেকর্ড রুকজা খামক্রাই অংখা হই সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া হদালাম মাই গভনি পোস্ট কাইসা শেয়ার খাই মন্ত্রীবক্রক সাকা হামজাজাক ভারত স্নামতি সানাব বুসকাং আজাইসংনি হামক্রাই রুকজাক তংবেক্রেব স্নামনাব হাপাং কক রুজাক মন্ত্রীবক্রক তৈব সাকা থাই বিসি চিনি তংবেক্রেব রুকজাক হামক্রাইনি সেব বাই মানজাক মুংতে লজিস্টিক সেবক হামক্রাই অংখাতে হাকতনি হামক্রাইও কতাল্লাম ফিয়ক জাকা হাস্তে হাপাং কাহাম নাইকল মুংবাই সরাই সরাইনি বিশিংতৈ সামুং তাঙ্গি তঙ্গু হুনি সাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা আবুবাই ত্রিপুরা দায়িত্বন কাহামকুক হাস্তেনি বরম মানই মানানো মিয়া ধলাই হাঙ্কর কমলপুরনি হালাহালি কুচুকুক মাধ্যমিক রং নকলাব বিদ্যা জ্যোতি রং নক তাংবতাংনি বিশিং হালাহালি কুচুক মাধ্যমিক রং নকনি কতাল নক স্নামা সামুং চেঙ্গি রিমাতৈ ধলাই হাঙ্করনি কাইচিব্রী তাংবতাংন ভার্চুয়েল তৈ চেঙ্গি রিমা পান্ডাব ব অকন সাকা মন্ত্রী অক্রাতৈ ব সাকা নাইকল মুংনি স্নাম ফিরমুং ডিজিটাল স্লাইমুং রংবুক শিনমুং বাংমুং সাকাম সেব রং নকবই জুদা জুদা বাবায় ত্রিপুরা খুরসা জাকথাই হামক্রাই খাই তঙ্গু এডিসি ভিলেজ কমিটিনি চংবারি বুসকাং সেপ্টেম্বর তালনি নৈচি স্নি সালমারি পুইলা বেরেমো পাইরনাও হাস্তে চংবারি কমিশননি কক্সাব গসিমুং রেখা সুপ্রিম কোর্ট মিয়া দরবার ফাং জয়মাল্ল বাকচিতে দরবার ফাং বিপুল এম পাঞ্চুলিনি ডিভিশন বেঞ্চ খারতানি সাকলাই মুঙ্গ হাস্তে চংবারি কমিশনের বখাকতৈ সৈজা কক্সাব তিসা জাখা ত্রিপুরা হাস্তে চংবারি কমিশনের বখাকতৈ আরও মানজাখা অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি ভিলেজ কমিটি চংবারি বুসকাং সেপ্টেম্বর তালনি নৈচি স্নি সালমারি পুইলা বেরেমো সংসানা কক্সাব রুমাইয়াগুলো সুপ্রিম কোর্ট ও গসিমুং রুখা হাস্তে হাপাংনি বখাকতৈ সলিসিটর জেনারেল তুষার মেহতা অ্যাটর্নি জেনারেলনি অ কক্সাবন গসিমুং রুখা ত্রিপুরানি লাইবুমা গনাং সাইরিন্দা আদিবাসী রকনি তামজাকনাই মানই জি আই টেক নি গসিমুং মানখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা বিনি হদালাম সাকা ত্রিপুরানি তামজাকনাই মানই সাইরিন্দা অ গসিমুং মানমা বাই হাস্তেনি লুকু তংরাইদার রুকজাক খাতিমুং রক তৈ ফুয়ারমা ও কাইসা নাংকুকমা ইয়াপ্রি আবনি লগি হাস্তেনি হুকুমু ফুয়ারমুঙ্গ কাইসা ফানক্রাক থং অংখা অ গসিমুং মানমা বাই ত্রিপুরা ও তাবু কাইব্রী মানিনি সাকা জি আই গসিমুং মানখা আগরতলা পুর নাইক্রাইনি মেয়র দীপক মজুমদার সাকা রাংথং তৈ কেবেল তৈ বিপিএল নুখুং ন সেব কাহাম রনাব কতাল খুংসা কাইলাইবারী নক স্নামনানি ওয়ানসক্তাং নাহারকা বরতলা হাওড়া তৈমা রুকুঙ্গ অ কাইলাইবারী নক ন স্নামই তিসা জাগানো তে অ থাইন চংজাকমানো মিয়া মেয়র বেড়াইনাইখা মোজাং মজুমদার সাকা বুসকাং তালবানি বিশিং অ কাইলাইবারী নক স্নামা সামুং পাইরানানি ওয়ানসক্তাং নাহার জাখা নই সাই নই চিদক ফিফা হায়ুং কাপনি পাইথাক গনৈ ম্যাচ ফ্রান্স থামসা গোলনি ফেরবাই সেনেগালনো মেচেনখা তেবাবসা বখাগ নরওয়ে ব্রীসা গোলনি ফেরবাই ইরাকনো মেচেনখা ভারতনি জরানো রগৈ তিনি ফুং দামচুকু সতি থামচি অস্ট্রিয়া বাই থানো জর্ডন ফুং দামদক সতি থামচি চেংজাকমা আর্জেন্টিনা বাই আলজেরিয়ানি বিশৃঙ্গ থংমুংনি পুইলা বখাগ লিওনেল মেসিনি গোল বাই আর্জেন্টিনা বুসকাঙ্গি তঙ্গো ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উল্টাম ডিভিশন লীগ ফুটবল

0: taimongo mia thangmong kainei angkha umakanto mini stadium o puila thanglai mawo ikwai thambuk sa gol ni pherbai keshop songono mechen kha o thangkhola wono simna tomakarik football club thamsa gol ni pherbai kodom toli jubo songstano mechen kha tabuk no batti bani kok tuma agor tolawo nobati ba naikune bakhaktei sajaka buskang damnei chibriyo hasteni kisas khang koro watui wawi manon hini hojak mongrekha nobati ba naikung tini salni sakani tungmari thamji tham degree tei nei chidok degree celsius ni ganagini tongana aichuk bukhago khamani tungmari tongmani nei chidok doshomik nei degree celsius kokbrok bai kok tuma porimong tabuk joratui orono paikha ulni kok tuma awaiingana sanja damsni tamai shoti brichi bawo
1: এতক্ষণ পর্যায়ক্রমে প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হলো। এ অনুষ্ঠান শুনছেন আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে। প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপ অনলাইনে। অনুষ্ঠানমালায় এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন সাহেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

কিছুক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন সাহেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে, আকাশবাণী কৈলা শহর। এখন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে সমাচার প্রভাত মর্নিং নিউজ, এবং পরে শিলং কেন্দ্র থেকে উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

রিলে করে শোনানো হলো প্রথমে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত মর্নিং নিউজ এবং পরে শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান মেলায় এখন শুনবেন আধুনিক গান শিল্পী শ্রীকান্ত আচার্য।

এতক্ষণ আধুনিক গান শুনছিলেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে হিন্দি এবং

এতক্ষণ শুনলেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। স্টুডিও করিতে সময় সকাল 10:59 হয়ে 32 সেকেন্ড। অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়েছে লাইভ ফোন ইন সুরের ভেলা।

আকাশবাণী কৈলাসহর, শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে লাইভ ফোন ইন। অনুষ্ঠানের শুরুতে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন, সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা, সেই সাথে আমন্ত্রণ আজকের আসরে। তো আসরে সবাই ফোন করুন 03824295192 এই নম্বরে, শুনুন পছন্দের গান। তো কথা আর নয়, এবারে যাচ্ছি আসরের দিকে, দেখব আজকের প্রথম শ্রোতা বন্ধু কে হচ্ছেন।

0: নমস্কার দাদা ভাই।
1: হ্যাঁ নমস্কার, সুরেবেলা থেকে বলছি।
0: হ্যাঁ সুরেরবেলা, আমি কুমারগাঁও থেকে বুলটি দাস।
1: বুলটি দাস, হ্যাঁ কেমন আছেন বলুন।
0: হ্যাঁ দাদা ভাই, আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন?
1: হ্যাঁ মোটামুটি ভালো।
0: দাদা ভাই আমি একটা গান শুনবো, বাংলা ছায়াছবি অন্যায় ও বিচার। মন মাঝি রে তুই,
1: দেখছি
0: আমার সঙ্গে শুনবেন বাদল দাদা ভাই, লালন দাদা ভাই, দাদা ভাই আপনিও শুনবেন, আরেকজন আছে দাদা ভাই, পিন্টু ভাই।
1: আচ্ছা

0: কে বলছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: নুরদা?
0: হ্যাঁ বলুন।
1: নুর ভাই?
0: হ্যাঁ বলুন।
1: হ্যালো,
0: শুনছি তো, বলুন।
1: জোরে বলুন না।
0: হ্যাঁ আমি তো জোরে বলছি, আপনার কথা আসছে না।
1: শুনে যাচ্ছে আমার কথা?
0: হ্যাঁ হ্যাঁ এবার শুনে যাচ্ছে, বলুন।
1: হ্যালো, আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে তো?
0: হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, বলুন।
1: আচ্ছা, আমি এই মুহূর্তে বলছি রামকৃষ্ণনগর থেকে অনুপ কুমার পটেল, আর আজকে একটা গান শুনতে চাই। গানটা হলো এরকম, মাছি শুনে আজ কাজ নাই, যেতে ডাকা দিয়াবাস, মাছি শুনে কাজ নাই, যেতে ডাকা দিয়াবাস, সে যে দিন দুপুরে চুরি করে রাতে তো কথা নাই, এরকম গানটা। গানটা অবশ্যই গেয়েছেন শচীন দেব বর্মন্তী, আর যাদের নিয়ে এবারে গান শুনতে চাইছি, বিশেষ করে আমার বিশ্বজিৎ সবাই আছে, বিশ্বজিৎ পাল, তারপর প্রেমজিৎ বাবু আছেন, দেবজিৎ দাস আছে, তারপর সজল রাজ সজল মালাকার, কার্তিক মালাকার, তারপর আছেন আমাদের আমার ছোট বোন আছে অম্বালিকা ভট্টাচার্য।
0: গানের লাইনটা, গানের লাইনটা আবার একটু বলবেন।
1: হ্যালো,
0: গানের লাইনটা একটু বলুন।
1: গানটা হলো এরকম, বাজি শুনে কাজ কাজ নাই, যে যে ডাকা দিয়া বাজি, বাজি শুনে কাজ, বাজি শুনে আজ কাজ নাই, সে যে টাকা দিয়া বাজি, সে যে দিন দুপুরে চুরি করে রাতে তো কথা নাই, হবে তো?
0: হবে।
1: হ্যালো,
0: হবে হবে।
1: আচ্ছা তো ভালো থাকুন।
0: হ্যাঁ আপনি ভালো থাকবেন।
1: আচ্ছা।

0: হ্যালো,
1: হ্যালো।
0: নমস্কার বাবাজি।
1: হ্যাঁ, নমস্কার।
0: রঞ্জন গোস্বামী
1: হুম হুম চিনতে পেরেছি। কেমন আছেন?
0: থেকে বলছি।
1: কেমন আছেন?
0: আছি আছি, মোটামুটি আছি। আপনি কেমন
1: হ্যাঁ
0: আছেন?
1: হ্যাঁ বলো।
0: ভালো আছি। তো একখানি খান বসতে
1: হ্যাঁ
0: মন চলিত, মন চল নিজ নিজে সংসার বিদেশে বিদেশির ভেষে ভ্রমকে নয় কারণে, মন চল নিজ নিজে এখান থেকে আসেনি আনটা আছে বোধ হয়।
1: হ্যাঁ হ্যাঁ আচ্ছা।
0: সকল শ্রোতাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন রইল, সবাই শুনবেন, আপনিও শুনবেন। নমস্কার রাখি।
1: হ্যাঁ নমস্কার নমস্কার। পাঠিয়ে দিচ্ছি আপনার পছন্দের গান, শুনুন।

0: नमस्कार नुद्दा।
1: नमस्कार।
0: আমি আশুতোষ দেবনাথ চণ্ডীপুর কৈলাসহর থেকে।
1: কেমন আছেন বলুন।
0: হ্যাঁ ভালো আছি। তো আপনার প্রতি আমার ভীষণ ভীষণ অভিযোগ রয়েছে।
1: আচ্ছা আচ্ছা
0: বলবো?
1: হ্যাঁ হ্যাঁ বলুন।
0: আপনার প্রেজেন্টেশন এত দারুণ, কিন্তু আপনি কম আসেন, সেটাই আমার অভিযোগ। তো আপনি আসবেন, আপনাকে যাতে আমরা আরো বেশি বেশি করে পাই, সেটাই আমার অভিযোগ। তো দাদা, আজকে আশাজির একটা গান শুনিয়ে দিন আমাকে। ছবির নাম কলঙ্কিনী কঙ্কাপতি, 1981 সালে মুক্তি পেয়েছিল। আর গানটা হচ্ছে ও আমার কাজের আঁচল যায় না পড়ে। আর এই গানটির রূপ দিয়েছেন স্বপন চক্রবর্তী আর রাহুল।

0: বর্মনজির সুর দিয়ে সাজিয়েছেন। আর এই মধুর গানটি আমি শুনবো আপনাকে নিয়ে, বাদল ভাই ওয়েস্ট বেঙ্গল থেকে, প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়, জহরলাল বর্মন মহাশয়, অবিনাশ তেলি, বুল্টি ভুন, বরুণ সূত্রধর, আমার সহধর্মী সঙ্গীতা দেবনাথ, আপনি তো অবশ্যই শুনবেন।
1: ঠিক আছে, আপনার পছন্দের গান আমরা সবাই মিলে আজকে শুনছি, ভালো থাকবেন।
0: নমস্কার।
1: হ্যাঁ, নমস্কার।

0: সুইবেলা থেকে বলছি।
1: নমস্কার স্যার, আমি কুয়াই রামচন্দ্র আছে, অখিল দেব বলছি।
0: হ্যাঁ নমস্কার।
1: আমার লোকগীতি শোনাবেন, সোনার মাইনা পাখি, আমার কাজল বরণ পাখি, কুন্দুসে তাইরা গ্যালারি দিয়া মুরে পাখি।
0: দেখছি
1: আর এই গানটা যদি না হয় তাহলে আটকে দিয়ে দিবেন, বাগে কান্দে বগিরি কান্দে কান্দে বগার তাও।
0: আর কোন গানটা বলেছিলেন?
1: বগায় কান্দে বগিরে কান্দে কান্দে বগার তাও, মাছ ধরিতে গিয়া বগা কান্দে পড়িল রে।

0: ওই মুহূর্তে পাচ্ছেন আপনার পছন্দের গানগুলো? অনেকটা পছন্দ বলুন।
1: আচ্ছা তো পাওয়া যায় না,
0: কি বললেন?
1: কাজল বরণ পাখি রে আমার সোনার মাইনা পাখি, কুঞ্জুসে উইরা গ্যালারি যে আমরে পাখি।
0: হ্যাঁ, ছবির নামটা বলুন।
1: ছবির নাম লোকগীতি।
0: লোকগীতি
1: পাটিলি আসুক।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হুম, কে বলছেন?
1: হ্যালো,
0: হ্যালো, বলুন।
1: আমি একটা গান শুনতে চাইছিলাম।
0: হ্যাঁ, গান তো অবশ্যই শুনবেন, তার আগে নামটা বলুন।
1: আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি কেন বুঝছো না এই গানটা?
0: হ্যাঁ, আবার বলুন।
1: তোমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি কেন ভুল করছো না? হবে তো ধার।
0: হ্যাঁ, দেখছি তো। আপনার নামটা বলুন।
1: নামটা আমার নাম ফুলতলা থেকে পিনছো চিনা।
0: আচ্ছা,
1: আমার আমার আমার কাছে আছে সঙ্গীতা বৌদি, বরুণ সুচত, অনুপ কুমার বৈচ্চত, আর থামলি চিনা, আর বুলকি দাস,
0: আচ্ছা আচ্ছা,
1: সবাই মিলে গানটা আপনিও শুনবেন।
0: ঠিক আছে, আপনার সাথে সবার জন্য গানটা পাঠালাম, আর আমিও শুনি তাহলে। ভালো থাকবেন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলুন, শ্রেবলা থেকে বলছি।
0: নমস্কার দাদা।
1: হ্যাঁ নমস্কার,
0: আমি হাওড়া গোবিন্দপুর পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
1: কেমন আছেন?
0: ভালো আছি দাদা, আপনি ভালো আছেন?
1: হুম হুম
0: দাদা, আমাকে একটা গান শুনতে চাই, বাংলা ছবি, ছবির নাম হচ্ছে সজনী।
1: সজনী, হ্যাঁ
0: হ্যাঁ, আর গানটা হচ্ছে কি হতো মনের কথা জানালে, এই গানটা হবে?
1: দেখছি। হ্যাঁ হবে।
0: তো এই গানটা তাদেরকে শুনবো, বাদল ঘটিয়াল, বুলটি দাস, রবীন মান্না, দেবজিৎ দাস, প্রেমজিৎ চক্রবর্তী, আশুতোষ দেবনাথ এবং অনুপ কুমার ভট্টাচার্য, এবং এই মুহূর্তে যারা শুনছেন শুনবো।
1: আচ্ছা আচ্ছা,
0: নমস্কার দাদা ভাই।
1: হ্যাঁ নমস্কার, আপনি ভালো থাকবেন, পাঠিয়ে দিচ্ছি গান, শুনতে থাকুন।
2: কোনো না কোনো এক

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার,
1: নমস্কার, কে বলছেন?
0: আমি বিলোনিয়া উত্তর সারাসিংহা থেকে বিশ্বজিৎ পান। তো আমি আগে গান শুনিয়ে দিন, ডাক দিয়েছেন দয়াল আমারে। তো এই মুহূর্তে সবাইকে নিয়ে শুনতে চাই, শুনবেন অনুপ কুমার ভট্টাচার্য আর সুতভা ভট্টাচার্য, আর পশ্চিমবঙ্গ থেকে শুনবেন বাদল খতিয়াল, এবং শুনবেন প্রেমজিৎ চক্রবর্তী, এবং
1: আচ্ছা আচ্ছা,
0: আপনিও শুনবেন।
1: ঠিক আছে, শুনুন, পাঠিয়ে দিচ্ছি।
0: ভালো থাকবেন।

0: হ্যালো, নমস্কার স্যার। আমি রাজেন্দ্র জাহমান কাজে করেছি। স্যার, গানটি মেয়েদের গানে লাগানো থাকবে।
1: একটু জোরে বলুন।
0: শুভতায় উন্নতি করব, শুভতায় এবং গানটি মেয়েদের
1: গানের কথাটা শুনিনি, একটু জোরে বলুন।
0: মিনতি করিব শুভতায় ও মা, এই গানটি শুনব। মিনতি করিব শুভতায় ও মা, এই গানটি শুনব।
1: আচ্ছা, দেখছি।
0: ধরে নিয়ে শুনবো শুনবে অভিনাথ দাদা, সে সঙ্গে শুনবেন দীপা দাস বোন, আর মারাঠি শুনবেন অমৃতা বোন, রাশিয়াকে শুনবেন আশু দেবনাথ দাদা, সবাই ধরে নিয়ে শুনবো আর কি, শুনবেন কবে গানটি।
1: দেখছি। শিল্পীর নাম বলতে পারবেন?
0: বলছি বর্তমান তো স্যার ডালু গোবিত্তি।
1: আচ্ছা, দেখছি, যদি না পাই তাহলে অন্য একটা গান।
0: না বাবু স্যার, ইয়ে দাদি আরি ভাই, ইয়ে দাদা বাবু সব দেখে না জানি বল বলছি না করে দাদা বাবু দেখান গান।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন।
0: নমস্কার।
1: হ্যাঁ, পাঠিয়ে দেবো একটা গান, শুনুন।

0: হ্যাঁ, কে বলছেন?
1: নমস্কার দাদা,
0: নমস্কার,
1: আমি গোলাপুর থেকে নিতাইরাম বলছি।
0: নিতাইরাম? আচ্ছা আচ্ছা, বলুন, কেমন আছেন?
1: ভালো আছি। আর আমাকে একটা গান শুনিয়ে দিন, লোকগীতি একটা যে কোনো দিয়ে দেবেন।
0: লোকগীতি?
1: হ্যাঁ, যারা যারা এই মাধ্যমে শুনছে সবাইকে নিয়ে শুনবো। রাখছি, নমস্কার।
0: আচ্ছা আচ্ছা,

0: হ্যাঁ, কে বলছেন?
1: হ্যাঁ নমস্কার দাদা, আমি বাদল খটিয়াল বলছি, পশ্চিমবঙ্গের হাওড়া জেলা উলুবেরিয়া থেকে।
0: আচ্ছা আচ্ছা, হ্যাঁ
1: ভালো আছেন তো দাদা?
0: হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন?
1: আমি ভালো আছি। আমি কুমার শানুর কণ্ঠে গান শুনতে চাই, তোমরা আসবে তো, এই গানটার দ্বারা কি হবে?
0: দেখছি,
1: আর এই গানটা যাদেরকে নিয়ে শুনবো, আমাদের আছে সঙ্গীতা বৌদি, তারপরে কণিকা দি আছে, আছে আশুতোষ দাদা, প্রেমজিৎ চক্রবর্তী, বুল্টি দাস, আর আছেন তোমার আমাদের বিশ্বজিৎ দা, বিশ্বজিৎ পাল, আর সেই সঙ্গে আমার পশ্চিমবঙ্গের বন্ধু লালন ঘরামি আছে, আর দাদা অনুপ কুমার ভট্টাচার্য, আর সেই সঙ্গে আপনিও গানটা শুনবেন।
0: আমি তো শুনবই।
1: ভালো থাকুন দাদা, নমস্কার।
0: হ্যাঁ আপনি ভালো থাকবেন, পাঠিয়ে দিচ্ছি গান, শুনুন, ফোন করবেন, ভালো থাকবেন। হ্যাঁ।

শ্রোতা বন্ধুরা, বাদল খুঁটিয়ালের এই পছন্দের গানটির সাথে শেষ হলো আমাদের আজকের লাইভ ফোন ইন সুরের বেলা। তো যেতে যেতে আবারও সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা, সেই সাথে আগামী সুরের বেলা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের আসর থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নমস্কার। এতক্ষণ শুনছিলেন লাইভ ফোন ইন সুরের বেলা, আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এবারে জানিয়ে দিচ্ছি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। 12:05 শুনবেন লোকগীতি, রবীন্দ্রসঙ্গীত 12:30। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে বেলা 1:05। চিত্রমালা অনুষ্ঠানে শুনবেন হিন্দি ছবির গান। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে 1:30। 1:40 শুনবেন ককবরক গান। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে বেলা 2:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান 2:30। 3:05 পর্যায়ক্রমে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ, মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান বেলা 3:10। সন্ধ্যা 6:00 গড় গৃহস্থী। সাতটায় আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 2020 মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপের ভারত এবং নেদারল্যান্ডের মধ্যকার ক্রিকেট ম্যাচের ধারা বিবরণী আমাদের নিউজন এআরএফে সম্প্রচারিত হবে সন্ধে 7:00। 7:35 কলকাতা কেন্দ্রীয় বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রে ককপরক স্থানীয় বাংলা সংবাদ 7:45 এবং 7:55 পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। আট শুনবেন আধুনিক গান, মিশ্র গানের আসর 8:30। 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে, 9:15 শুনবেন লোকগীতি। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 9:30। 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ সম্প্রচারিত হবে, নজরুলগীতি 10:10। 10:20 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 10:30 জানিয়ে দেওয়া হবে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, সঙ্গে শুনবেন আবহাওয়া বার্তা। আমাদের চলতি অধিবেশনের সমাপ্তি 10:35। শ্রোতা বন্ধুরা শুনলেন পরবর্তী অনুষ্ঠান সূচি আকাশবাণী কৈলাসহর।

শেষ হলো লোকগীতির আসর। আকাশবাণী কৈলাস শহর, শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শুনবেন মনোজ মুরলী নায়ার এবং মনীষা মুরলী নায়ারের যুগলকণ্ঠে।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন, শিল্পী মনোজ এবং মনীষা মলিনারির জগৎকণ্ঠে।

0: এর পেরে ছিলেন মনোজ মুরলী নায়ার এবং মনীষা মুরলী নায়ার। অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এবারে রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।
1: গানের অনুষ্ঠান

গানটি শুনলেন অনুরাধা পারভেল এবং উদিত নারায়ণের যুগল কণ্ঠে। এবারে গানটি শুনবেন সোনু নিগম, স্বদেশ বসলে এবং সহশিল্পীদের কণ্ঠে।

গানটি শুনছিলেন আনন্দরাজ আনন্দ এবং অলকা ইয়াগনিকের যুগল কাণ্ডে। শ্রোতা বন্ধুরা, শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় প্যারিস পৌঁছবেন। জি7 শীর্ষ

সম্মেলনে শ্রী মোদী সামুদ্রিক জলপথে নিরাপত্তা এবং সংঘাতের বিপদ থেকে নাবিকদের জীবন সুরক্ষিত রাখার জন্য সমস্ত দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের উপর ভিত্তি করে গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধিতে আলোকপাত করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব শস্যের অবশিষ্টাংশে ব্যবস্থাপনা নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেছেন। প্রধানমন্ত্রীর কলকাতা সফরের আগে মহানগরীকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে আয়োজিত স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফিফা ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পুরুষদের ক্রিকেটের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তান আজ টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় প্যারিস পৌঁছবেন। সেখানেই বসবাসরত ভারতীয় সম্প্রদায় শ্রী মোদীকে অভ্যর্থনা জানাতে উৎসুক হয়ে রয়েছে, চলছে যাবতীয় প্রস্তুতি। আকাশবাণী সংবাদদাতা জানিয়েছেন, আগামীকাল সকালে প্রধানমন্ত্রী মোদী সেখানকার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। বিকেলে তিনি ইউরোপের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি ও উদ্ভাবন অনুষ্ঠান ভিভাটেক সম্মেলনে অংশ নেবেন, সেখানে শ্রী মোদী বক্তব্য রাখতে পারেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী এক অনুষ্ঠানে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন। এদিকে প্রধানমন্ত্রী মোদী সামুদ্রিক জলপথে নিরাপত্তা এবং সংঘাতের বিপদ থেকে নাবিকদের জীবন সুরক্ষিত রাখার জন্য দেশের সমস্ত দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের এভিও G7 শীর্ষ সম্মেলনে শ্রী মোদী বলেন, পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে বিশ্ব বাণিজ্য বিঘ্নিত হয়েছে, ঘটেছে প্রাণহানিও। সামুদ্রিক বাণিজ্যের উদ্ভূত ঝুঁকি এবং অস্থিরতার ফলে মৃত্যুর উল্লেখ করে শ্রী মোদী বলেন, নাবিকদের জীবন রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের উপর ভিত্তি করে গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষমতার উল্লেখযোগ্য বিকাশের উপর আলোকপাত করেছেন। সমাজ মাধ্যমে তাঁর অ্যাকাউন্টে মাইগভের থ্রেড শেয়ার করে শ্রী মোদী কিভাবে দেশ আকাশ ভূমি এবং সামুদ্রিক প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করেছে তা ব্যাখ্যা করেন। দেশের নিরাপত্তায় আত্মনির্ভরতা ও দেশীয় প্রযুক্তিতে উৎপাদিত প্রতিরক্ষা সামগ্রীর বিকাশের কথাও প্রধানমন্ত্রী ওই পোস্টে জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গত 12 বছরে ভারতকে নিরাপত্তার এক দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত করেছে। এর ফলে নাগরিকরা যেমন একদিকে সুরক্ষা পাচ্ছেন, অন্যদিকে শত্রুদের ওপর আঘাত হানা সম্ভব হচ্ছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেন, সার্জিক্যাল স্ট্রাইক, বিমান হামলা ও অপারেশন সিন্দুর সীমান্তের ওপারে শত্রুদের মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এছাড়াও 370 ধারা বাতিল, মাওবাদীদের মোকাবিলা করতে ভারত সরকারের অঙ্গীকার গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত স্থাপন করে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি জানান, আগের অর্থবর্ষের 1,54,000 কোটি টাকার উৎপাদনের তুলনায় এবছর 15.6% বৃদ্ধি হয়েছে। 2013-14 অর্থবর্ষের 4,746 কোটি টাকার তুলনায় দেশীয় প্রতিরক্ষা উৎপাদন 4 গুণ বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে ভারতের প্রতিরক্ষা উৎপাদনে এই উল্লেখযোগ্য বৃদ্ধি প্রতিরক্ষা উৎপাদন বিভাগ এবং অন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভারত ও থাইল্যান্ড তাদের 10ম প্রতিরক্ষা আলোচনায় উৎপাদন, গবেষণা, উদ্ভাবন ক্ষেত্রে সহযোগিতা আরও শক্তিশালী করতে সম্মত হয়েছে। ব্যাংককে গতকাল এই আলোচনায় যৌথভাবে পৌরোহিত্য করেন থাইল্যান্ডের প্রতিরক্ষা বিষয়ক সচিব অ্যাডমিরাল নুপটাপোল ডিউভানিজ এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব সত্যজিৎ মোহান্তি। এবারের গুরুত্বপূর্ণ বৈঠকে উভয় দেশই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে মতবিনিময় করেছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মোনাকোর দ্বিতীয় প্রিন্স অ্যালবার্টের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল জানান, বৈঠকে দুই দেশ সমুদ্র অর্থনীতি বা ব্লু ইকোনমি, উদ্ভাবন এবং উদীয়মান প্রযুক্তির মতো ক্ষেত্রগুলির সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছে। এছাড়া তিনি দ্বিতীয় প্রিন্স অ্যালবার্টকে ভারত ইনোভেটস 2026 সম্পর্কে বিস্তারিত জানান। ফ্রান্সের নিসে এই অনুষ্ঠান গতকালই শেষ হয়েছে। শ্রী গোয়েল দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামী দিনে ভারত ও মোনাকোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বিভিন্ন দিকে প্রসারিত হবে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ বীরনায়ক মহারানা প্রতাপের জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী বিড়লা বলেছেন, মহারানা প্রতাপের আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা, দেশপ্রেম মানুষ চিরদিন মনে রাখবে। তিনি আরো বলেন, চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মহারানা আদর্শ দেশমাতৃকার সম্মান রক্ষায় আপোষ করেননি। হলদিঘাটের যুদ্ধে মহারানা প্রতাপের আত্মত্যাগ অদম্য ইচ্ছাশক্তির প্রতিফলন।

0: ফলন। বিশ্ব খরা ও মরুপ্রসার প্রতিরোধ দিবস উপলক্ষে আজ কেন্দ্রীয় পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব ভূমি সংরক্ষণের গুরুত্ব স্মরণে রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার এক বার্তায় তিনি বলেন, ভূমি বাস্তুতন্ত্রের ভিত্তি ও পুষ্টি ও শক্তির উৎস। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ গড়ে তুলতে ক্ষতিগ্রস্ত জমি পুনরুদ্ধারে সকলকে একযোগে কাজ করার আবেদন জানান তিনি। কেন্দ্রে এনডিএ সরকারের ১২ বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা। অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার যুগ বদল ও ভবিষ্যতের চ্যালেঞ্জ। রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অধীর শর্মার সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন রাত ৯:৩০ গীতাঞ্জলি, ডিটিএইচ ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব শস্যের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা এবং ফসলের নাড়া পোড়ানোর দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান নিয়ে আলোচনার লক্ষ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেন। গতকাল নতুন দিল্লিতে আয়োজিত এই বৈঠকে শ্রী চৌহান বলেন, নাড়া পোড়ানোর ফলে পরিবেশ শুধুমাত্র দূষিত হয় না, নষ্ট হয় মাটির উর্বরতা, ছোটখাটো উপকারী কীটপতঙ্গ মারা পড়ে, ফলে নষ্ট হয় পৃথিবীর ভারসাম্য। তিনি জানান, চলতি বছরে বিভিন্ন রাজ্যে এ সংক্রান্ত একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ৪৬,০০০এর বেশি শস্যের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা যন্ত্র বিতরণ, ৯১০টি কাস্টম হায়ারিং কেন্দ্র স্থাপন সহ নানা কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে মহানগরীকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে আয়োজিত স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আজ সকালে বাগবাজারের মায়ের ঘাটে গঙ্গার পাড় সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে সামিল হন। সঙ্গে ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ঝাঁটা হাতে তাদের গঙ্গার ঘাটে সিঁড়ি পরিষ্কার করতে দেখা যায়। সাংবাদিকদের শ্রী অধিকারী বলেন, নমামি গঙ্গে প্রকল্পের আওতায় গঙ্গাকে দূষণমুক্ত করার কাজ শুরু হয়েছে। স্বচ্ছ ও সুন্দর বাংলা গড়ে তুলতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
1: নমামি গঙ্গে স্কিম মে ইহা বঙ্গাল মে কাম নেই হুয়া, এসটিপি কা লিয়ে ল্যান্ড প্রোভাইড নেই কিয়া, তা গঙ্গা কো ক্লিন করনা চাহিয়ে, আচ্ছা করনা চাহিয়ে, এ কাম শুরু হুয়া। হমারে কলকাতা কর্পোরেশন কেএমসি কা অ্যাডমিনিস্ট্রেটর, উনকা লিডারশিপ মে মন্ত্রী জি হ্যায়, উনকা নিগরানি মে পুরা কাম চল রহা হ্যায়।
0: পশ্চিমবঙ্গে জেলায় জেলায় জনকল্যাণ শিবিরে বিপুল জনসমাগমের কারণে এই শিবিরগুলির মেয়াদ আরও একদিন বাড়িয়েছে রাজ্য সরকার। আজই শিবির শেষ হওয়ার কথা ছিল, পরিবর্তে আগামীকাল শুক্রবার ১৮ তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর পুদুচেরি মন্ত্রিসভায় আজ তিনজন নতুন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। লোকনিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের বিধায়ক পি রাজাবেলু ও ভিপি শিভাকরুন্দু এবং বিজেপি বিধায়ক জিএনএস রাজশেখরনকে মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান উপরাজ্যপাল কে কৈলাসনাথন। বিজেপি নিট পরীক্ষার্থীদের ওপর অহেতুক চাপ সৃষ্টি করায় বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধীর ভূমিকার কড়া সমালোচনা করেছেন। দলের সদর দপ্তরে আজ এক অনুষ্ঠানে বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন, স্বচ্ছতা বজায় রাখতেই ফের পরীক্ষা নেওয়া হচ্ছে, সমগ্র ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে সরকার সব রকম পদক্ষেপ নিচ্ছে। এখন বিশ্বকাপ ফুটবলে খবর। ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটি স্টেডিয়ামে আজ তারা ৩-০ গোলে হারিয়ে দেয় আলজেরিয়াকে। ম্যাচের ১৭, ৬০ ও ৭৬ মিনিটে গোল করে হ্যাটট্রিক করেন লিওনেল মেসি। এর ফলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসি যুগ্মভাবে জার্মানির মিরাসলভ ক্লোজের সঙ্গে প্রথম স্থানে উঠে এলেন। উভয়ই বিশ্বকাপে ১৬টি করে গোল করেছেন। অন্য এক খেলায় আজ সান্তা ক্লারা স্টেডিয়ামে গ্রুপ জের ম্যাচে অস্ট্রিয়া জর্ডনকে ৩-১ গোলে পরাজিত করেছে। পুরুষদের ক্রিকেটে আজ লখনৌয়ের একানা স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তান টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ভারত ২ ওভারে ১ উইকেট হারিয়ে ৯ রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় প্যারিস পৌঁছবেন। প্রধানমন্ত্রী আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের উপর ভিত্তি করে গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধির উপর আলোকপাত করেছেন। ফিফা ফুটবল বিশ্বকাপে আর্জেরিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
2: শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। এবারে শুনবেন কক্সবাজার গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী কৈলাস শহর। এবারে রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান।
1: সেবা দেশ কে সুরিলি ধড়কন প্রস্তুত হে কার্যক্রম সদাবাহার নগমে।

এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাস শহর। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের সান্ধ্য অনুষ্ঠান সূচি।

সন্ধে ছটায় ঘর গৃহস্থিতে প্রথমে শুনবেন কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার, পরে রয়েছে আলোচনা অনুষ্ঠান। এতে আজ শুনবেন মশাবাহিত বর্তমানে বিভিন্ন ধরনের রোগ এবং তার প্রতিকার নিয়ে আলোচনা করবেন ডাক্তার অঞ্জন দাস। সাতটায় আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককপুরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককপুরুক সংবাদ এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 8:05 শুনবেন কথিকা, 8:30 বাংলা হিন্দি রকমারি বাংলা গানের মিশ্র অনুষ্ঠান, 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন লোকগীতি শিল্পী

লোপামুদ্রা মিত্র। 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে শুদ্ধ সারং রাগে খেয়াল শুনবেন শিল্পী মৈত্রী রায় দাদারকার। 10:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন নজরুল গীতি শিল্পী অনুপ জালোটা। 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। আজ আইসিসি ওমেন্স টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 এর ভারত বনাম নেদারল্যান্ডের খেলার ধারা বিবরণী শুনতে পাবেন রাত 10:10 পর্যন্ত। 103.2 মেঘাহার্সে আকাশবাণীর কৈলাসহর কেন্দ্র থেকে। এছাড়া 7:34 রাত 8:05 থেকে রাত 9:00 এবং রাত 9:15 থেকে রাত 10:00 পর্যন্ত স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠানগুলি শুনতে পাবেন নিউজ অন এআইআর অ্যাপে। খেলার ধারা বিবরণী প্রচারিত হবে ভারত বনাম নেদারল্যান্ডসের রাত 10:10 পর্যন্ত অথবা একেবারে শেষ পর্যন্ত। শুনলেন আমাদের আজকের অধিবেশনের শান্ত অনুষ্ঠান চলছে। অনুষ্ঠান একযোগে 103.2 মেগাহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপ দুটোতে সম্মিলিতভাবেই প্রচারিত হবে।

আকাশবাণী গোলা শহর। এখন খড়গৃহস্থিতে শুনবেন প্রথমে কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার এবং পরে আলোচনা অনুষ্ঠান।

0: নমস্কার দাদা, আপনার নামটা হইবা?
1: অশ্বিনীনাথ
0: আচ্ছা, তো আপনার এই জায়গাটার নাম ঠিক নেই। আপনার কাছ থেকে আমরা আজকে জানবো যে আপনি কত বছর ধরে কৃষি কাজ করবা।
1: কৃষি কাজ প্রায় 35 বছর থেকে
0: করা। তো আপনার বর্তমান বয়স কত চলে?
1: 59।
0: 59। আপনার দীর্ঘ রাস্তা হইলো কৃষি জীবন। আপনার কাছ থেকে আপনি জানবো আজকে যে আপনার এই কৃষি জীবনে কখন যে বর্তমান মরশুম চলে, এই মরশুমে আপনি কিটা কিটা লাগাইছেন?
1: এখন বর্তমান লাগাইছি 12 মাসই বেগুন আছে।
0: আচ্ছা,
1: আর সরিষা গাছ।

0: পুঁইশাকার বেগুন, তো আপনার কাছে তো একটা আলাদা রকমের আমরা সবজি পাইলাম। আমরা এই যে মৌসুমে দেখি সব দায় আপনার ভেন্ডি ঝিঙ্গা ইতা করে, কিন্তু আপনার কাছে আমরা আজকে যে পাইলাম এটা একদম অন্যরকম, যেটা আপনার পুঁইশাক আর ইতাছে
1: বারো মাসি বেগুন।
0: তো আপনি এই যে চিন্তাটা কেন নিয়েছেন?
1: এটা বর্ষার সিজন, টাকা কিছু বেশি পাওয়া যায় আর কি।
0: আচ্ছা,
1: এটার লাগে।
0: আর আরেকটা হইলো এটা, এটা বুধ বর্ষায় কোনো ক্ষতি করে না,
1: এত টান জায়গা লাগে, টান জায়গা হইলে কোনো ক্ষতি করে না।
0: আচ্ছা, তো পুঁই শাক যেটা, পুঁই ওহন আমরা বাজারও গেলে দুই রকম দেখি, একটা আপনার একটু সবুজ সবুজ মুখা, একটা লাল,
1: একটা লাল আছে।
0: আর আগে যেমন আমরা পুঁই বলতে বহুত লম্বা লম্বা, কিন্তু এখন পুঁই কিন্তু এরকম দেখি না, ছোট ছোট
1: এরকম। কিছুটা খাদ্যর অভাব, আর জিনিসটা তো কয়েক বছর ফলন ফলাইলে পরে জিনিসটা নষ্ট হয়ে যায়, বিক্রি যায় গিয়া কন্যা,
0: ও
1: এর কারণে
0: এলিকা ছোট হয়। আর আমি ভাবি গিতা
1: যে কিছু এলো গিয়া খানি খাদ্যের উপরে নির্ভর করে।
0: আচ্ছা,
1: সার গোবর এই সমস্ত একটু বেশি দিলে পাতাটা বড় বড় হইব, ডাটাটা বড় হইব।
0: আচ্ছা,
1: ওখান যেটা পুঁইশাক লাগানি সোলের বা লাগাই লইছে, এটা তোমার মাটির মধ্যে নাই, এটা মাটির তুহন হয়েছে, কিন্তু লটটা সাঙ্গ দেওয়া হইব।
0: আচ্ছা,
1: সার দিলে পরে গিয়া মাটির যেটা, এটা তখন ঘন বৃষ্টি ফসি আর কি, এটার ফসলটা শেষ হওয়ার পথে।
0: আচ্ছা,
1: আর এই সাঙ্গ যেটা লাগাই দিব ওইটায় টাকাটা কিছু বেশ পাওয়া যাইব, এই সাঙ্গুং বান্ধা বাসর দরকার, কাজের দরকার, এদিকেও পরিশ্রম বেশি, টাকাটাও বেশি পাওয়া যায় আর কি।
0: একদম একদম। তো আমি আজকে জানবো এই যে আপনার যে পুঁইটা, পুঁইটা আপনি কোন মাস থেকে এটা চাষটা শুরু করছেন?
1: এটা ওই তো আমরা ওখানে ছাড়া করছি, ছাড়া করিয়া আর তো আমার জেলা আইল বান্ধবেন, এরকম আইল করিয়া একটু গণ গণ করে উড়ে দিলাম
0: না, এই যে মানে

0: পাতাটা, চারাটা তো আলাদা করছেন, তো এই চারাটা কোন সময় থেকে, মানে কি মাস থেকে এটা চারা শুরু হয়েছে?
1: চারার বয়স এখন তোমার শৈব,
0: এক মাস, তো ধরুন চৈত্র, এর বেশি নাই।
1: না
0: তো এই যে চারার বয়সটা এক মাস হয়েছে পরে আপনি মূল জমি তাই না সেটা রোপণ করছেন। আচ্ছা, এবার রোপণ করার পরে আপনি এটা জমিটা যে একটা তো আর হইছে না, গাছ তো আপনার নিশ্চয়ই কতটা লাগাইছেন, তো কতটা লাগাইছেন অনুমান?
1: ৫০০-৬০০
0: তার মানে আপনার গাছ মানে চারা জমির পরিমাণটা কতটুক?
1: জমি নাদব হইব।
0: তো আইনা সেটা এটা তো চাষ দিতে লাগছে নি মাটিটা?
1: আগে চাষ দেওয়া হয়েছে,
0: আগে দিছে
1: দিয়া চাষ দেওয়া হয়েছে, কিছু খানি খাদ্য দেওয়া হয়েছে, আর বাকিটাও কোন দেওয়া হইব।
0: আচ্ছা, এই যে চাষটা দিছেন, চাষের লোকের নিশ্চয়ই আপনি সার উর দিছেন, কিতা কিতা সার দিছেন?
1: সার দিছি এসপি, ডিএপি,
0: আচ্ছা,
1: ফিরকাই, গোবর।
0: আচ্ছা,
1: আবার গাছটা যখন কতটুকু হইব, একদাত না হইলে তো সার উঠতো
0: না,
1: তখন কি আরবার খানি খাদ্য দেওয়া লাগবো?
0: এখানে যে সার দিছেন
1: গোবরে কইলে সব টাইম লাগে, আরবার দেওয়া লাগবে,
0: আবার দিবা যখন মাছা তুটি যাব। আচ্ছা, এটা কি দা মাছা বাইন্দা দিছেন, তো বাক্কা খরচ গেছে। আচ্ছা, এটার বীজ যে পুইয়ের যে বীজটা এটা কোন খান থেকে রাখছেন?
1: এটা তো আমরা আগে যারা খেত করে তারা বিচর লাগিয়া দুইটা চারটা বীর রাখি দেয় আর।
0: আচ্ছা,
1: ওটাত গুঠা ধরিয়া ওটার থাকি ফাঁকাইয়া আরি,
0: মানে এটা আপনার ইয়ত রাখবো উপরে
1: উপরে
0: মাছাত রাখবো,
1: মাছাত রাখবো, যেটা বিচর লাগিয়ে রাখবো এটা মাছাত রাখবো।
0: এরপরে এই বীজটা শুকাই যায়নি,
1: এটা তো তোমার ফাঁকি আনলে গুঠাটা ফয়লা খালো খসুয়া সবুজ রাখবো, এরপরে তোমার খালা ফাঁকিয়া ফাঁকিয়া সারলে খালা হয়েছিল, ওই ইটা নিয়া দি খসলাইয়া বাকল চাড়াইয়া রোদিত শুকানি লাগে।
0: আচ্ছা,
1: ভালো করে শুকাইয়া কাঁচর বোতলও বরিয়া রাখি দিলা,
0: বোতলও বইরা। এইবার
1: প্লাস্টিকের জিনিসও রাখলে তো এটা নষ্ট হয়ে
0: নষ্ট হয়ে যায়। এরপরে আপনি যখন ইয়ে করবা ওই রোপণের সময় তখন এটারে বার করলা। আচ্ছা, তো বার করার বাদে এটারে আর জল হলো বিজান লাগে না?
1: জল বিজাইলে তাড়াতাড়ি গাছ উঠবো, আর যদি বিজাই না তাহলে একটু দেরিতে গাছ উঠবো।
0: আচ্ছা, জল বিজাইয়া তারপরে সারা করছেন, সারার বিটটা গিতা মানে আলাদা ফুরা আলাদা করছেন?
1: দেখো আমরা কবির সারা জেলা করি এরকম একটু গোসা করিয়া বেশি
0: বিট বানাইয়া,
1: বিট বানাইয়া বেশি খানি খাদ্য মাটির মধ্যে দিয়া ফালানি আর কি।
0: আচ্ছা, দিয়া এরপরে দেড় মাস বা এক মাসের সারাটারে নিয়া মূল জমির,
1: মূল জমিতে লাগাই দেওয়া,
0: রোপণ করছেন। আচ্ছা, এবার রোপণ করার পরে আপনার মাচা কেমন দিন পরে দেওয়া লাগছে?
1: মাচা ধরো 20-25 দিন পরে, যখন গিয়া তোমার আট ফাঁস পাওয়ার লোট খাড়াই দিব, এর আগেই তোমার মাচা দিলেই না।
0: আচ্ছা,
1: দিয়ার তোমার এত বড় ফাঁক ফাঁক থাকবো না মাচার মধ্যে, ও ফাঁকে দিয়ে লোটটা উঠিয়ে দিব।
0: আচ্ছা,
1: যেটা উঠতো না মনে করেন এটা আর ওটা বাড়তি একটা সিঙ্গল গাড়িয়া ওটার মধ্যে বাঁধ দিয়ে দিলে তো মাছার উপরে উঠে এত সানি করে দিল,
0: সানি করব।
1: তারপরে তখন গেল লোটার মাটির লাগতো না, ফসতো না।
0: আচ্ছা,
1: এটা দীর্ঘদিন লাস্টিং করব বা টাকাও বেশি পাওয়া যায়।
0: আর গুড়াটা তো আপনার জল ডুবেন না, কারণ এটার মধ্যেও আপনি একটা গুড়িটারে বিট করে লেছেন।
1: আর কোনো কোনো জনে ধরো এরকম বিট করিয়া তোমার পলিটিন দিয়া ঘাস কমোয়ার লাগিয়া পলিটিন দিয়া রাখি দিয়ে ডাকিয়া
0: তো আরো হইল না, আরো হইল না, ইয়ে হইল না। তো আপনার এই যে তারপরে এটা তো আপনারা এটার তো ফলন নাই, এটা তো খালি লতু,
1: খালি
0: লতু, ওটাই ওটার ফলন,
1: ওটাও ফলন।
0: আচ্ছা, তো এটা কতদিন পরে আপনারা কাটা শুরু করতে পারেন?
1: কাটা মনে করেন টোটাল দুই মাস,
0: দুই মাস থেকে
1: দুই মাস পরে খাটন যাইব,
0: কাটা শুরু করলা। আচ্ছা, কাটার কি তা নির্দিষ্ট কোনো নিয়ম আসেনি?
1: না, এটার নির্দিষ্ট নিয়ম নাই, কারণ মনে করে সপ্তাহে দুই দিন কাটতে পারবো, তিন দিন কাটতে পারবো।
0: তো এই যে খাটবা এটা তো নিশ্চয় একটা মানে কিতা কইতাম একটা সূক্ষ্ম ওইয়া চিন্তা করিয়া খাটা লাগবো, এটার একটা নমুনা আপনারা চিনুন, এটা কিরকম মানে এটা কি?

0: রকম দেখলে কেন কাটবা?
1: মানে এটার তো নিচে আঁকি আছে,
0: আচ্ছা
1: মনে করেন বেশি লম্বা দেখে দেখে কাটিল,
0: হুম
1: এরপরে তো আইকে আইকে ড্যাম আছে,
0: হুম
1: এটা তাড়াতাড়ি যেটা বাড়বো বেশ লম্বা যেটা ওটা কাটবো, বাটিটা মনে করেন আরো 7 দিন পরে কাটবো।
0: হুম ওই আচ্ছা, আর যেটা আঁকির আগে যেটা হাঁটি নিলাম
1: হুম
0: এটার থেকে তো নিশ্চয়ই আবার লত বাইর হয়,
1: যেন খাটা হইবে নিচে থাকি আরবার ডিম দিয়া
0: ওটাই
1: লত উঠবো
0: তো,
1: গিয়া
0: তখন তো আরো 2-3টা মুখাও দিতে পারে,
1: বেশি দে।
0: বেশি দে। আচ্ছা তো
1: কোন কোন জনে বেশি গণ রইলে করে কিতা একটা তোমার সারাটা মূল শুদ্ধা উঠাইয়া বিক্রি করে দেয়,
0: এটা এটা এটা করলে তার লাভ বেশি নি কোনো?
1: এটা লাগাইছে গণ করি এখন ফাতলা না দিলে তো এটা বাতাস পাইতো না
0: আচ্ছা আচ্ছা
1: বড় হইতো না,
0: আচ্ছা
1: সেই নষ্ট আর তুমি যাও মূল্য বারে বারে গেল গিয়া
0: বাইরে গেল,
1: জিনিসটা ফাতলা করে দিলেই না,
0: পাতলা করে দিল,
1: সবটা একটা হাওয়া খাইতে লাগে তো,
0: ওই ওই
1: বেশি গণ হইলে ফলন তো
0: না,
1: ভালো হইতো
0: তারপরে
1: না,
0: আপনার গুড়াটিও তো ছড়াইতে হইব,
1: সবটা তো হাওয়া বাতাসের প্রয়োজন আছে।
0: একদম একদম। এই যে আপনার এই ধরেন 2 মাস থেকে যে আপনার কাটা আরম্ভ করলা, এটা কেমন দিন পর্যন্ত আপনার কাটতে পারবা?
1: ধরেন আরো 2 মাস কাটা যাইব,
0: আরো 2 মাস, তখন ধরুন আমরা বৈশাখ মাস, জ্যৈষ্ঠ আষাঢ়, শ্রাবণও তো পারবা,
1: শ্রাবণ গিয়া শেষ পড়ে যাব আর কি,
0: আচ্ছা
1: তখন গিয়া মালটা কম বার হইব,
0: কম বাইর হয়। আচ্ছা আর এটার মধ্যে আপনার খাওয়ার হিসাব কইরা, খাওয়া যেটা এটা তো আপনি কইলা যেমন 15 দিন না সপ্তাহ বাদে বাদে দেওয়া লাগবো,
1: সার যেটা
0: সার যেটা
1: সার মনে করেন 3 বার
0: হুম
1: ইন টোটাল 3 বার বা 4 বার দিলে 8 দিন লাগতো না,
0: আর দিতে লাগতো
1: মনে করেন 15-20 দিন পরে
0: হুম
1: খানি সারটা কমে গেলে গাছটার চেহারা লালটি হয়ে যাব,
0: হুম
1: তখন বুঝায় যে গাছের খানি খাদ্য কমে গেছে, তখন আরবার খানি খাদ্য দিলে গিয়া ফাটাটা বড় হইব, চেহারা ছবি ভালো হইব, সুন্দর হইব।
0: আচ্ছা
1: কিন্তু খাওয়ানোর বেলা জিনিসটা ভাত হোক যে কোনো সবজি দেখাত ভালো হইতো,
0: একদম ওখানের মানুষে আপনার চোখে না খাইলে তাদের
1: মুখে খায় না,
0: মুখে খায় না,
1: খানিত ভাত হই যাক সবজি খাইছো,
0: একদম একদম। তো ওখান তো আপনার 3টা কইরা ডাটা দিয়ে একটা আটি হয়,
1: 3টা ডাটা একটা
0: একটা আটি হয়, তো আপনার তো এরকম শখানে কাটি নিন কি বা বাজারও, তো এটা বাজার যা তো কেমনে করুন পাইকারি?
1: আমরা তো সকালে ধর্মনগর গেলাম গিয়ে 6টায়
0: আচ্ছা
1: গাড়ি লইয়া গিয়া পাইকারি বাজার বিক্রি করে দিলাম,
0: আচ্ছা
1: আর এমনি সামান্য তুড়াতুড়ি অন্য সবজির লগে মানে 3-4টা আইটেম হইলে খুচরা বেচা বিক্রি করতে ভালো হয়, এর কারণে তুড়াতুড়ি কদম তুলা বাজার নিলাম আর।
0: এই যে আপনারা যে পাইকারি দেন, পাইকারি আপনারা কিরকম হিসাবে বিক্রি করেন?
1: ওখান তো সস্তা মাটির যেটা ওখানে সস্তা, ওখানে হইলো গিয়া তোমার 20 মুঠায় 100 টাকা, 80 টাকা, 20 মুঠা নিলে তারা 20 মুঠায় পাইকারি বিক্রি আর কয়েকদিন আগে আজিল 30 টাকা, 20 মুঠায় 30 টাকা, 50 টাকা, 40 টাকা, এরকম বিকছে, ওখানে বৃষ্টি পড়ায় গিয়ে এখন একটু মূল্য বাড়ছে আর কি।
0: তো আজকে অত সময় তো আমরা তার কেমনে কাটা হয় কেমনে কিতা হয় এটা শুনলাম, ওখন শুনবো যে যে কোনো ফসল যখন আমরা লাগাই তখন তো আপনারই হয় রোগ পোকা থাকেই থাকে সবটির মধ্যে, তো ফুয়ের মধ্যেও কি তার রোগ পোকার আক্রমণ আসেনি?
1: সবজি বলতে সবটার মধ্যে ঔষধ ব্যবহার করা লাগে, ফুকা আছে,
0: আচ্ছা
1: ফুকায় মাইসটা খাই লিব তখন ফাটাটা তোমার বিষয় কাবরা সেদা সেদা থাকবো, তো ইটার লাগে ঔষধ ব্যবহার করলে পরে আর ফাটাটা আর ফুকায় খাইতো না।
0: তখন যে ওষুধটা দিবা তখন কিরকম ওষুধটার নাম কি তা বা কিরকম ভাবে এটা ব্যবহার করুন?
1: আমরা মেশিন দিয়ে স্প্রে করি,
0: আর ওষুধের নামটা কইতে পারবানি?
1: নাম হইলো টাটাফেন,
0: টাটাফেন। আচ্ছা এটা কি তা করবা ওই মানে
1: একটা আছে প্রোভেক্স,
0: হ্যাঁ প্রোভেক্স, আচ্ছা তো এটা আইনা সেই এটা কিরকম ভাবে জলের লগে ইয়ে করবা?
1: নরেন সুন্দর জলের মধ্যে 5 ml ওষুধ
0: দিবা, দিনের কোন সময় দিবা?
1: ওখান করে

0: বৃষ্টির সিজন, ও রোদির বার দেখে 2 ঘন্টা যেমন রোহিত ভাই তো 2 ঘন্টা রোহিত ভাই দিলে গাছে তার 1 ঘন্টা টাইম দিব, পরে বৃষ্টি দিলে বাড়ত
1: আর কিচ্ছু হইতো না, মানে এটা দুপুরেও দিতে পারুন,
0: নাইলে বিকাল বেলাও দেওয়া যায়,
1: বিকালেও দেওয়া যায়। তো এটার মধ্যে ওই একটাই রূপপোকার আক্রমণ আছে
0: না, কোন সময় লাল রোগ আছে, লাল রোগেরও দেওয়া লাগে আর ফুকার লাগে।
1: আচ্ছা লাল রোগটা হইলে গাছের নমুনা কিরকম হয় দেখতে?
0: এটা দেখতে তোমার খুব বিশ্রী লাগবো,
1: আচ্ছা
0: একজনে যে টাকা দিয়ে কিনে আনতো মাগনা দিলে আনতো না,
1: না
0: কারণ চৌকে না খাইলে তো মুখে খাই
1: না, খাইতো না।
0: আর পয়সা পাইতে হইলে তো তোমার রোগের ঔষধ আগে গরু আনিয়ে রাখা লাগবে।
1: আচ্ছা এই যে লাল রোগটা, এটা কোন সময় আক্রমণ করতে পারে গাছের?
0: এটা তো তোমার কোন সময় করবো তার কোন নির্দিষ্ট নাই,
1: আচ্ছা
0: সবসময় লক্ষ্য
1: মানে যে কোনো সময়ে লাল রোগটা গাছ হইতে পারে, যেটা চারা বয়স হইব বা মাঝ বয়স হইব এরকম কোনো কথা নেই, এটা যে কোনো
0: ফুকর ওষুধটা সবসময় লক্ষ্য রাখা লাগবে, ফুকে দৌড়া মাত্র দেওয়া লাগবে।
1: হয়তো অনেক সময় বাজার থেকে নিলে দেখি তো ফাতাটি ফুকা ফুকা
0: ফুকা ফুকা
1: হয় হয়, এটা দেখা যায়।
0: ছিদ্র তাহলে এটা কাস্টমার নিত নাই, পাইকারেও ধরতো না,
1: ঠিক কথা,
0: এটা বেচা যাইতো নাই,
1: মানে এমনি ফলন হিসাবে খুবই বালা, কিন্তু ফাতাটারে খুব যত্ন আত্তি না করলে পরে
0: এটার মেইন হইল ফাতাটা,
1: পাতাটা তো মানুষে নিতে চায় না।
0: ফাতা ভালো হইলে দেখতে সুন্দর লাগবো, নিতে চাইবো, অনেকে তো ফাতা দিয়া শাক খায়,
1: শাক খায়,
0: আর আমরা তো ফাতা দিয়া শাক না খাই, কারণ আমরা খালি ডাঁটাটা খাই, ডেঙ্গা ডেঙ্গা যে এইরকম বাকলটা ফালাইয়া আমরা খাই।
1: অনেক কৃষক ভাইয়ে কয় ফুই গাছ, মানে ওই যে আপনি কইছেন গণ কইরা লাগায় আর আপনার একটু বড় হইলেও বিক্রি করে গুড়া সুদ্ধা যে কয়, তা কয় একদম ছোট থেকে এটার মধ্যে মানে বাজারজাত করা যায় চাইলে? আর কোনোটি তো দেখা যায় বেশ মোটা সোটা থাকে, আবার কোনোটি দেখা যায় একদম রোগা।
0: এটার মাঝে আবার দুই জাত আছে,
1: আচ্ছা
0: একটা আছে তোমার লতর মতো কইসা, এটার ডাটা কোনো সময় বড় হইত
1: মোটা হইতো না,
0: মোটা হইতো না,
1: আচ্ছা ওইটা হলো জাতের কারণে,
0: জাতের কারণে এটার ফাতাও একটু ছোট থাকবো,
1: আচ্ছা
0: আর এটার ফাতাও বড় থাকবো, ডাটাটাও বড় থাকবো।
1: আচ্ছা তো আপনার কাছ থেকে আজকে আমরা পুঁইশাক সম্পর্কে এত বিস্তারিত শুনলাম যে আমরা কৃষক ভাইরা আপনি ওষুধের নামও হইছেন এবং কিভাবে দেওয়া এটাও হইছেন, আমরা কৃষক ভাইরা আপনার এটা শুনবা আশা রাখি, শুননা তারাও উপকৃত হইবা, এবং কিভাবে স্বল্প পুঁজিতেও কিরকম ভাবে আমরা চাইলে কৃষি কাজ করতাম পারি। আপনারে অনেক অনেক ধন্যবাদ দাদা, নমস্কার।
0: নমস্কার।
2: এই সময়ে সবজির জমিতে জল যাতে না দাঁড়ায় এই ব্যবস্থা আমরা করতেইব, বৃষ্টিপাত হইছে জল দাঁড়াইয়া থাকার সম্ভাবনা অনেক বেশি, মাটির অতিরিক্ত তস শিকড়ের পুষ্টি এবং জল শোষণের ক্ষমতা কমাই দেয়, পুষ্টির অভাবের লক্ষণ দেখা দিলে জমিতে খানিকটা সার প্রয়োগ করতেইব, স্যাঁতস্যাঁতে জমিতে আগাছার উপদ্রব বাড়তে পারে, আগাছার সমস্যা দূর করার লাগিয়া আপাতত হাত দিয়া অথবা উইডার ব্যবহার করিয়া আগাছা পরিষ্কার করিয়া দিন, বজ্রপাত গবাদি পশু এবং মানুষের অনেক অসুবিধার সম্মুখীন করতে পারে, বজ্রপাতের সময় পশু চড়ানো বা মাঠে কাজ করা এড়াইয়া চলেন, কাটা ফসল খোলা বা অনাবৃত জমিতে না রাখার লাগিয়া অনুরোধ করা ওর, নিচু এলাকায় ধান ক্ষেত এবং সবজির নার্সারিতে জল নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতেইব, সদ্য রোপণ করা ফলের বাগান থাকিয়া অতিরিক্ত জল সরাইয়া দিতে লাগব, কলা এবং পেঁপে গাছের জন্য বাঁশের শক্ত খুঁটি বা ঠেসের ব্যবস্থা করতেইব, একবারে বেশি পরিমাণে সার প্রয়োগ না করিয়া বৃষ্টির সাথে সামঞ্জস্য রাখিয়া কয়েকটা ধাপে ধাপে সার প্রয়োগ করুন, গবাদি পশুরে শুকনা এবং পর্যাপ্ত বাতাস চলাচলে সুবিধাযুক্ত ঘরে নিরাপদে রাখুন, খোলা মাঠে অথবা উঁচু এবং

ছিন্ন কোনো গাছের নিচে গবাদি পশুরে বান্ধিয়া রাখা চোরানো তাকিয়া বিরত থাকুন, কারণ এই সমস্ত স্থানে বজ্রপাতের ঝুঁকি অনেক বেশি। লাউ কুমড়া টমেটো বেগুন গাছে যদি ফল থাকিয়া থাকে বা এই সমস্ত গাছ কিন্তু ভাঙিয়া পড়ার অনেকটাই সম্ভাবনা দমকা হওয়ায় এর লাগিয়া আপনারা বাঁশের খুঁটি বা ঠেসের ব্যবস্থা করিয়া দিবা। বজ্রপাতের সময় খোলা মাঠে কাজ করা তাকিয়া নিরাপদ এবং আবদ্ধ কোনো স্থানে আশ্রয় নিবা। ধান লাগানির কাজ শেষ হয়ে গেলে গিয়া কিছু কিছু জায়গায় আমরা দেখি আর পাশ কাটি বাইরনির যদি অবস্থাইয়া থাকে তাইলে খেতে দুই তাকিয়া তিন সেন্টিমিটার জল ধরিয়া রাখার ব্যবস্থা করতেইব। চারার বয়স 30 দিনের বেশি হয়ে গেলে গিয়া দুই তাকিয়া 5 সেন্টিমিটার মতো জল ধরিয়া রাখার ব্যবস্থা করতেইব। জমিন নালা পরিষ্কার রাখতেইব, বৃষ্টির জল সহজেই যাতে বাইরিয়া যায় গিয়া। জমির অধিক তষের ফলে কন্দ পচা রোগের যথেষ্ট সম্ভাবনা। এই রোগ নিয়ন্ত্রণে বৃষ্টির পরপরই জমিতে ম্যাংকোজেব 75% WP 2 গ্রাম অথবা মেটালাক্সিল 8% WP বা ম্যাংকোজেব 64% WP এই দুইটার মিশ্রণ অর্থাৎ মেটালাক্সিল এবং ম্যাংকোজেবের মিশ্রণ আপনারা 1 গ্রাম প্রতি লিটার জলে 10-15 দিন ব্যবধানে স্প্রে করতে পারেন। পরজীবীর আক্রমণ তাকিয়া বাছুরের রক্ষার লাগিয়া আপনারা ওজন পিছু 4 মিলিলিটার পেপারাজাইন প্রথমে আপনারা দিবা, তারপরে 15 দিন অন্তর, তারপরে প্রতি মাসে একবার করিয়া 3 বছর বয়স পর্যন্ত আপনারা একবার একবার করিয়া এটারে দিতে পারেন। তবে এই সমস্ত প্রয়োগের ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের দাদাবাবু তারার সঙ্গে পরামর্শ মানিয়া চলবা। সপ্তাহিয়া বড় ব্যাপার হইল কৃষিক্ষেত্রে ওষুধ বিষুধ ছড়ানির আগে আপনারা জৈব পদ্ধতি অবলম্বন করুন। জৈব পদ্ধতি অবলম্বন করার কথা কিন্তু বারে বারে খাওয়াওয়ার কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের দাদাবাবু বা কৃষি বিজ্ঞান কেন্দ্রের দাদাবাবু দিদিমণি তারা কিন্তু এই সমস্ত বিষয়ে আমরা সুপরামর্শ দিলা। আশা করি রেডিওর অনুষ্ঠান শুনিয়ে আপনারা অনেকে এটা প্রয়োগ করা। আপনার বাড়িতে গরু থাকলে গরুর চেনা সঠিক পরিমাণ জলে মিশাইয়াও কিন্তু আপনি স্প্রে করতে পারেন। মাঞ্জিরা রোগের আক্রমণ প্রতিরোধে আপনার কাছ থেকে আমরা শিখছি কাঁচা গোবর সদ্য গরম গোবর জলের সঙ্গে মিশাইয়া আপনারা দিন মাঞ্জিরা ফুক যাইব গিয়া। জৈব ওষুধ ঘন ঘন প্রয়োগ করতেইব, কারণ অনেক সময় বৃষ্টিপাতের ফলে সেই ওষুধ দিয়া যায় গিয়া, কিন্তু এটা আপনার নালাতে বা পুকুরে গিয়া যদি পড়ে মাছের কোনো ক্ষতি হইত না। যদি বা আপনি রাসায়নিক বিষ প্রয়োগ করুন তবে কিন্তু সেই ওষুধ বৃষ্টির জলে ধুইয়া ফললে পরে এটার মধ্যে মারাত্মক ক্ষতির আশঙ্কা, যার কারণে বর্তমান সময়ে কিন্তু আমরা প্রাকৃতিক মাছ পাইয়ান না। এই দিকটা আপনারা একটু ভালোভাবে চিন্তা করিয়া দেখবা।

0: নমস্কার এক দাদা, শ্রোতা বন্ধুরা, আজ আসর শুরু করি। আর আসরে আমরা আজকে একজন ডাক্তারবাবুরে আমন্ত্রণ জানাইছি। তো নমস্কার আজ্ঞা ডাক্তারবাবু।
1: নমস্কার।
0: আচ্ছা, আপনার পরিচয় খান দিলাউকা।
1: আমি ডক্টর রঞ্জন দাস, একজন হোমিওপ্যাথি ডাক্তার।
0: আজ কিতা লইয়া আলোচনা করতে ডাক্তারবাবু কইছেন?
1: আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে এই চারিদিকে যেরকম এই বৃষ্টির একটা মরশুম চলছে, সেই বৃষ্টির মরশুমে এবং পাশাপাশি বৃষ্টির মরশুমে পাশাপাশি প্রচণ্ড গরম, এই দুটো দিক দিয়ে আমরা আলোচনা করব। প্রচণ্ড বৃষ্টির মাঝখানে যেরকম ঘরের আশেপাশে বিভিন্ন জায়গায় জল জমে এবং সেখান থেকে মশার উৎপত্তি হয়, সেই মশাবাহিত বিভিন্ন রোগ আছে সেই সব নিয়ে আলোচনা, তার পাশাপাশি প্রচণ্ড যে রোদের তাপ, সেই রোদের তাপ থেকে বাঁচার জন্য আমাদের কিছু করণীয় আছে কিনা সেই সব দিক দিয়ে আলোচনা করব আজকে।
0: খুব সুন্দর আলোচনা করুন।
1: আচ্ছা, এই আমাদের এই সময়ে এই যে আমাদের বিভিন্ন সময়ে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির সময়ে দেখা যায় বা এই গ্রীষ্মকালে বা বর্ষাকালে আমাদের বিভিন্ন রকমের মশাবাহিত যেইগুলো রোগ আছে সেইগুলা বৃদ্ধি পায়। যেমন ম্যালেরিয়া, যেমন ডেঙ্গু, এই কটা রোগ, এই দু তিনটে রোগ আছে যেগুলা খুব বৃদ্ধি পায় এই বর্ষার সময়ে। কেন বৃদ্ধি পায়? বর্ষার সময় বিভিন্ন বিভিন্ন জায়গায় জল জমে, সেই জল জমা জলে মশার খুব তাড়াতাড়ি বংশবৃদ্ধি হয় এবং মশাগুলা খুব বেশি পরিমাণে ছড়িয়ে পড়ে। এবং সেই মশা যখন কোনো আক্রান্ত ম্যালেরিয়া আক্রান্ত রোগীর রক্ত নেয় বা ম্যালেরিয়া আক্রান্ত রোগীকে কামড়ায়, এবং সেই মশা যখন কোনো সুস্থ ব্যক্তিকে কামড়ায়, সেখানে চান্স থাকে ওই সুস্থ ব্যক্তিকেও ম্যালেরিয়া আক্রান্ত করে দেওয়া। সেইভাবে একইভাবে ডেঙ্গু রোগটাও ছড়ায়। তো আমাদের এইদিকে যেসব জায়গায় পাহাড়ি এলাকা আছে সেসব জায়গায় ডেঙ্গু ম্যালেরিয়া এইসব আমার রেগুলারলি চলতে থাকে এবং এই বর্ষার সময় একটা বৃদ্ধি দেখা যায়। তো সেই সব ক্ষেত্রে আমাদেরকে সেই রোগগুলা থেকে আমাদেরকে এড়িয়ে চলার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে ঘরের আশেপাশে যাতে বৃষ্টির জল বা অন্য কোনো জল যাতে না জমে সেইটা চেষ্টা করতে হবে, এবং কি কি খুব যেগুলো আমরা সহজেই সেগুলাকে এড়িয়ে চলি বা সহজে এগুলাকে অ্যাভয়েড করে ফেলি, সবসময় দেখি না চোখের সামনে জল রাখা আছে অথচ আমরা দেখি না। যেরকম একটা আমি ধরুন একটা নারকেল, সেটাকে নারকেল ছাড়া নারকেলের খোসাটা পড়ে আছে, সেই খোসাটার মধ্যে বৃষ্টির জল জমলো, সেই বৃষ্টির জলটা জমে কিন্তু সেখানে মশাটা বৃদ্ধি পেতে পারে। আমরা ঘরে অনেকেই গাছ লাগাই, অনেকের ঘরে জলের মধ্যে কিছু গাছ থাকে, সেই জল জমা জলটাও আমাদেরকে চেষ্টা করতে হবে রেগুলারলি যাতে সেটা আমরা পরিষ্কার করি। সেই পরিষ্কার না করলেই সেই জমা জল থেকেও কিন্তু মশা বৃদ্ধি পেতে পারে। বিভিন্ন গ্রামাঞ্চলে দেখা যায় একটা ছোট্ট চৌবাচ্চার মতো বানানো আছে যেখান থেকে গবাদি পশু যেমন গরু মহিষরা জল খাচ্ছে রেগুলারলি, আমরা দেখা যাচ্ছে ওইটা মাস মাস চলে

0: সে মাসের পর মাস আমরা সেটা পরিষ্কার করছি না, ওটার মধ্যেই ওটা আমরা জল ঢেলে যাচ্ছি অল্প অল্প করে। তো সেটাও চেষ্টা করবে করতে হবে যাতে আমাদেরকে অন্তত সপ্তাহে বা 10 দিনে 15 দিনে যাতে আমরা রেগুলার একটা নিয়মিতভাবে সেটাকে পরিষ্কার করি, যাতে করে সেখানে জমা জল হিসাবে মশা বংশবৃদ্ধি না করতে পারে। আমাদের এই এই দিকটায় যেহেতু প্রচুর পরিমাণে বাঁশ পাওয়া যায়, আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করি। তো বাঁশগুলা যখন বাঁশ গাছ থেকে কাটা হয়, সেই বাঁশটা কাটার পর কিন্তু কিছুটা অংশ মাটির মধ্যে থেকে যায়, সেই বাঁশের যে অংশ সেখানেও কিন্তু জল জমে এবং সেখানেও কিন্তু মশার বৃদ্ধি পাওয়ার বংশবৃদ্ধি করা বা মশার যে বেঁচে থাকার একটা অনুকূল পরিবেশ তৈরি হয়। সেই সব ক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে যেসব জায়গায় জল জমছে, যদি আমি নারিকেলের খোসার কথা বলছি, সেটাকে আমাকে উল্টা করে রাখতে হবে। বাড়িতে যদি অব্যবহৃত কোনো জিনিসপত্র থাকে, যেখানে কোনো আমি একটা ডিব্বা ফেলে দিলাম, একটা বাটি ফেলে দিলাম, সেই বাটিটাকে আমাকে উল্টো করে রাখা যাতে জলটা না জমে। যদি বাঁশ কাটলাম, বাঁশের পর যে অংশটা থাকছে সেই গোড়ালির অংশটা জল জমছে, সেখানে আমাকে মাটি দিয়ে বা অন্য কিছু দিয়ে সেটাকে ভর্তি করে দেওয়া যাতে জল না জমে, এবং সেই সেই সাবধানতাগুলো আমাদেরকে মেনে চলতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, যখন আমরা রাত্রে ঘুমাবো, আমরা বড়রা তো চেষ্টা করবো, যারা প্রাপ্তবয়স্ক আছে, চেষ্টা করবই মশারি নিয়ে থাকা সব সময়। দিনের সর্ব দিনে দিনে 24 ঘন্টায় যখন বাড়িতে, যাদের ছোট বাচ্চা আছে তারা যখনই ঘুমাবে, চেষ্টা করব ছোট বাচ্চাদেরকে সব সময় যখন দিনে রাতে যখনই ঘুমাবে মশারির ভিতরে রাখা, যাতে মশা কামড় কোনোভাবেই না দিতে পারে। যারা মাঠে ঘাটে কাজ করছি তাদেরকে চেষ্টা করতে হবে সবসময় ফুল হাত জামা পরে ফুল প্যান্ট পরে কাজ করতে যাওয়ার যতটা সম্ভব হয়, যাতে আমরা মশার কামড়টা অ্যাভয়েড করে থাকতে পারি। 2 নম্বর ব্যাপার হচ্ছে, যখনই আমাদের শরীরে যেমন জ্বর হচ্ছে, কাঁপুনি দিয়ে জ্বর আসছে, গা হাত পায়ে প্রচুর ব্যথা কমছে না, মাথা ব্যথা হচ্ছে, মনে হচ্ছে শরীরের হাড় ভেঙে যাবে, ওরকম কোনো সমস্যা হচ্ছে, সেরকম সমস্যা হলে আমরা সরাসরি ডাক্তারের পরামর্শ নেব, নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করব এবং নিজেদেরকে রক্ত পরীক্ষার জন্য চেষ্টা করব নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করতে, ডাক্তারের পরামর্শ নিতে এবং সেই অনুযায়ী পরামর্শ নিয়ে আমাদের সুস্থ হওয়ার একটা যাতে চান্সটা বাড়ে সেই দিকে আমরা চেষ্টা করব।
1: আচ্ছা, তো ও তো হইলা বড়রার কথা, বাচ্চারারে কিটা করা?
0: বাচ্চারার ক্ষেত্রে মশা থেকে বাঁচার জন্য মশারি ব্যবহার করা, আর তার কোনো বিকল্প নেই। মশারি ছাড়া যদি আমরা ভাবি যে মশার কয়েল জ্বালিয়ে দেব, বিভিন্ন ইলেকট্রনিক মশার কয়েল আছে, ধূপকাঠির মশার কয়েল আছে, ওইরকম ব্যবহার করবো যেগুলা থেকে ধোঁয়া বেরোচ্ছে, সেইগুলার উপর সম্পূর্ণ নির্ভর না করে, সেই ধোঁয়া থেকেও বাচ্চার অনেক ক্ষতি হতে পারে, বড়দেরও হতে পারে, বাচ্চাদের খুব বেশি হতে পারে। ইলেকট্রনিক মিডিয়া যে আমরা মশার কয়েলটা ব্যবহার করি, সেটা থেকেও খুব কম পরিমাণে ধোঁয়া বেরোয়, কিন্তু সেটা থেকেও ক্ষতিকারক কিছু পার্টিকেল আছে যেগুলো বাচ্চাদের মধ্যে ক্ষতি করতে পারে। সেই জন্য বাচ্চাদেরকে মশার কামড় থেকে বাঁচানো জন্য একমাত্র উপায় হচ্ছে মশারি। দিনের যে কোনো সময় সে ঘুমাবে, মশারির ভিতরে তাকে ঘুম পাড়াতে হবে।
1: আচ্ছা, আর খাওয়া খাদ্য তো আচ্ছা, যেরকম নর্মাল খাওয়া খাদ্য ওইরকম খাইব, কিন্তু মশা যাতে না কামড়ায় এইদিকে বাচ্চারা তো প্রচন্ড ভাবে দেখিয়ে রাখা লাগবো। আরো যে মশার কোয়েল কইছেন, আমরা তো ও তো জ্বালাই দিবা ডিমের শুকলা জ্বালাই দিবা, নয় মশার কোয়েল জ্বালাই দিবা, মশাই তো না হরে অতার থেকে তো বাচ্চারার এই যে নাকে মুখে ঢুকে দুয়াগুন, এটা তো খুবই খারাপ,
0: খুব খারাপ। ধূপকাঠি যেটা আমরা ব্যবহার করি বা এই যে ডিমের খোসা, ওটা যে ব্যবহার করা হয় যে ধোঁয়াটা বেরো, সেটা খুবই খুবই খারাপ এবং সেটা একদমই ব্যবহার করা উচিত নয়। আমরা যদি যেগুলো ইলেকট্রনিক যেগুলো আছে সেগুলোতে কম পরিমাণে বেরোয়, কিন্তু ওইটাও খারাপ, আমরা চেষ্টা করবো যথাসম্ভব ওইগুলো ব্যবহার না করা, যদি করতেই হয় আমরা মশারি ব্যবহার করব যথাসম্ভব বাচ্চাদের ক্ষেত্রে।
1: আর নারকেলের সুলা দিয়া যদি দুনা দিন সারা বাড়িয়ে সন্ধ্যাবেলা দুনা দিলা, এতে কিছু মাছি মশা যদি যায় তে তো গেল,
0: সেটা সেটা সেটা সেটাও সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত নয়। যদি যদি সেটা বাড়িতে কোনো নিয়ম থাকে দেওয়ার, এরকম ধুনা দেওয়া বা ধূপ জ্বালানোর বা ওইরকম করে ধোয়া দেওয়ার, সেটা করা যেতে পারে, কিন্তু বাচ্চাকে ওই ধোয়াটা থেকেও
1: দূরে রাখা দরকার। আচ্ছা, না কেনে কইলাম যে আমরা ধোয়া দিতাম, তো ধোয়া দিতে হইলে তো সন্ধ্যাবেলা ও ধোয়াও দেওয়া যায় যে মাসি মশা কিছু যাইব না, আর ধোয়া না দিলে তো আপনি দিলা না দিয়েতে। ও আরেক গ্রামও গেছিলাম, হনো আমি গিয়া দেখলাম দিনের বেলাও তারা ধোয়া দিয়া রাখছেন, সেনে ছোট ছোট ছোট ছোট মশা এটা বলে চোখে দেখা যায় না, একটু পাহাড় অঞ্চল, ও সারা দিন তারা দুনা একটা ঘরের মাঝের তো না দুনা মতন দুয়ার মতন বাইর ওটি দিয়া তারা ফাইলে ফাইলে।

0: ফেললিয়া ফেললিয়া তারা আসেন। আমিও দেখলাম যে মশা ছোট ছোট ছোট ছোট মশা, তারা বুইয়া যদি থাকুন তেও মশারির নিচে বুইয়া থাকুন লাগবো। তারা বলে সরকার তো মশারিও দিন ফ্রিতে দিন,
1: মানে অত অত মশা হয়, সেই মশারিগুলোর মধ্যে একটা ইনসেকটিসাইড একটা ইয়ে থাকে, মানে যারা যাতে মশা মশাকে নাশ করতে পারে সেরকম একটা জীবাণু সেটা ওষুধ একটা প্রলেপ থাকে, সেটা ব্যবহার করলে তো খুবই ভালো। যেসব জায়গায় সরকার সেটা দিচ্ছেন বিভিন্ন গ্রামাঞ্চলে, সেটা যদি ব্যবহার করা যায় খুবই ভালো হয়, কারণ ওটাতে একটা ইনসেকটিসাইড থাকে যেটা খুবই ভালো, সেটা কোয়েল দরকার নেই, সেই ধোয়া দিয়ে বাচ্চার বিভিন্ন রকম স্বাস্থ্যজনিত সমস্যা তৈরি করার ওই মশারিটা ব্যবহার করুন, খুব ভালো।
0: আচ্ছা, তো এই সময়ে ধরেন কোনো বাচ্চার বা কোনো বাচ্চার বাবার কৃষক দাদার জ্বর আইল, এই ক্ষেত্রে কি তা করা দরকার? এই জ্বর লইয়াই কি তারা বাড়িত বই থাকতা না ডাক্তার বাবুর কাছে বা ওষুধপত্রের ব্যবস্থা করতা?
1: এই এই সময়ে যদি কারোর জ্বর আসে, বাচ্চা হোক বয়স্ক হোক প্রাপ্তবয়স্ক হোক বা বাড়িতে বয়স্ক রুগী আছে যারা আছে, সবার যদি জ্বর আসে সম্পূর্ণভাবে বাড়িতে না বসে প্রথমেই ভাবতে হবে আমাদেরকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যাই, বা নিকটবর্তী যে ডাক্তার আমাদের কাছে উপলব্ধ আছে আমি যাই ওনার কাছে, ওনার সঙ্গে চিকিৎসা পরামর্শ নেই, ওনার পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করি, যেরকম উনি আমাদেরকে প্রতিদিনের লাইফস্টাইল বা প্রতিদিনের আমাদের যে বিভিন্ন খাবার দাবারের কথা বলবেন সেইগুলো মেনে চলি, এবং ওষুধ যেগুলো দেবেন এবং রক্ত পরীক্ষা যেগুলো দেবেন, যে আমরা এখন অনেকেই ভাবি যে আমাদের এক দুদিন একদিন হলো জ্বর হয়েছে দুদিন হলো জ্বর হয়েছে ডাক্তার এগুলো রক্ত পরীক্ষা লিখে দিয়েছে, আমরা সেগুলো পরীক্ষা করানোর দরকার নেই, এখন নিজেরাই ভাবি। তো ডাক্তার যদি ভাবে যে এই পরীক্ষাগুলো করানোর দরকার আছে, সেইগুলো যদি সম্ভব হয় সেইগুলো তৎক্ষণাৎ করিয়ে নিয়ে, সেইগুলোতে কোনো যদি জীবাণু থাকে সেগুলো জ্বর থাকে সেই পর্যন্ত আলাদা করে ওষুধ খেয়ে নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে।
0: আচ্ছা, এটা বাচ্চার ক্ষেত্রেও হোক বড়রার ক্ষেত্রে হোক যার ক্ষেত্রেই হোক, লগে লগেই ডাক্তারের শরণাপন্ন হওয়া খুবই দরকার, এবং ব্লাড টেস্ট করাইয়া মানে ওষুধপত্র খাওয়া দরকার আছে। কারণ আজ কাল মানে কিয়া তো কিতা ওই জায়গা এটা বোঝা যায় না। আচ্ছা, আর মশারে তাড়ানের কোনো ব্যবস্থা কিছু আপনার জানা আছেনি?
1: মশারে তাড়ানোর ব্যবস্থা আগে তো ডিডিটি স্প্রে করা হতো বাড়িতে বা আশেপাশে মশারে তাড়ানোর জন্য ডিডিটি স্প্রে করা হতো, এখনো যদি সম্ভব হয় সেটা স্প্রে করতে হবে। বিভিন্ন ছোট ছোট মাছ আছে যেগুলো চাষ করলে আমরা মশারকে মশা, যেমন তেলাপিয়া মাছ আছে সেগুলো যদি আমরা চাষ করি, তেলাপিয়া মাছ অনেক সময় মশাকে মশার লার্ভাগুলোকে খেয়ে নেয়, তো সেই জন্য মশার বংশটা কিছু বংশবৃদ্ধি আমরা একটু আটকাতে পারি। তার পাশাপাশি যেগুলো বললাম যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বাড়িতে কোথাও জল জমতে না দেওয়া, কোথাও মানে একটু ছোট্ট কোনো ছিদ্র আছে, ছোট্র কোনো বাটি আছে, কোনো খেলনা পড়ে আছে বাচ্চার বাইরে, সেটা খেলা হয় না এখন, সেটা অব্যবহৃত অবস্থা, সেটার মধ্যে জল জমছে, সেই জিনিসগুলো আমাদেরকে খুব লক্ষ্য রাখতে হবে, সম্পূর্ণ চারপাশটা যথাসম্ভব আমরা শুকনো রাখার চেষ্টা করব যাতে করে মশার বংশবৃদ্ধি আটকানো যায়।
0: আচ্ছা, তো ও তো গেল এই সব কথা, এরপরে আচ্ছা আরেক কথা হইল, এই যে আমরা কৃষক ভাইরা রাইতে নিশায় জাইনগি ইয়ত খেত, হনও কিন্তু তারা মশার উপদ্রব বা বিভিন্ন পোকা মাকড়ের উপদ্রব থাকে, হনও তারা কিতা মানে প্রিকশন লইয়া যাইতে পারবা বা কিতা করিয়া যাইতে পারবা?
1: প্রিকশন বলতে ওইখানে যখন কাজ করতে যাবে যদি সম্ভব হয় ফুল হাত জামা, যদি মাঠে ঘাটে কাজ করার চেষ্টা তো চেষ্টা করতে হবে, কিন্তু মাঠে ঘাটে কাজ করা সবসময় সম্ভব হয় না যে ফুল হাতা জামা পরে প্যান্ট পরে কাজ করার, সেই ক্ষেত্রে চেষ্টা করতে হবে বাড়ির অনেক সময় বাজারে উপলব্ধ আছে খুব কম খরচে দেখা যায় একটা ছোট্ট একটা টিউবের মতো পাওয়া যায় যেখানের মধ্যে মশা তাড়ানোর একটা ওষুধ থাকে, সেটা যদি আশেপাশে স্কিনের মধ্যে বা বাড়িতে জামা কাপড় যদি একটু লাগিয়ে দেওয়া যায় সেটার গন্ধে মশা অনেকটা দূরে থাকে, যদি সম্ভব হয় সে খুব কম খরচেই পাওয়া যায়, যদি সেটা সম্ভব হয় সেটা কিনে সেটা ব্যবহার করতে হবে। আগের দিনে আমরা দেখেছি বাড়িতে একটু গায়ে একটু কেরোসিন মেখে চলে গেলো বা একটু তেল মেখে চলে গেলো, যদি সেইগুলা মেখে যাওয়াটা খুব একটা স্বাস্থ্যসম্মত নয় কারণ এগুলা বিভিন্ন স্কিনের সমস্যা করতে পারে, তো সেইগুলা যাওয়া খুব একটা স্বাস্থ্যসম্মত নয়, সেটা চেষ্টা করতে হবে ফুল হাতা জামা কাপড় পরে যাওয়া। আর যদি বর্ষাকাল আসছে বা বর্ষা বৃষ্টি পড়ছে সেসব সময় আমরা যাচ্ছি, আমাদেরকে চেষ্টা করতে হবে যে ওই যে বললাম যে মসকিউটো যেগুলো রিপেলেন্ট পাওয়া যায় ছোট ছোট টিউব, যদি চেষ্টা করা যায় সেটাকে জামা একটু লাগিয়ে নেওয়া হলো বেশ কিছুক্ষণ ধরে সেটা মশাটাকে তাড়ানোর কাজ করতে পারে।
0: আচ্ছা, তো এই গেল মানে এই এই যে টিউবের কথা কইছেন এটা বাচ্চারার ক্ষেত্রেও কি তা করা যাইতে পারেনি?

0: আমি তো দেখছি অনেক অনেক বাচ্চারারে তামাখাইয়া রাখুন কিতা জানি নাম হয়।
1: বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় করা যায়, কিন্তু একদম ছোট বাচ্চা দু মাস তিন মাস ছ মাস হচ্ছে আমি বলবো যে না করাটাই,
0: না করা,
1: মশারি ছাড়া কোনো অন্য কোনো উপায়ে ইয়ে করা না করাটাই ভালো, কারণ স্ট্রং কোনো কিছু ওই কেমিক্যাল থাকে ওটাতে দরকার নেই। কিন্তু একটু যদি বড় বাচ্চা হয় সেখানে বাচ্চার জামা কাপড়ে অল্প একটু বা আশেপাশের কাপড়ে একটু লাগিয়ে দিয়ে সেটা মশলাকে তাড়ানোর কাজ করতে পারে, কিন্তু আবারও বলবো মশারির কোনো বিকল্প নেই।
0: ওইটাই দুপুর বেলা বাচ্চা ঘুমাইছুন এর তখনও তার মশারির নিচে পাতানি দরকার আছে, বড়রা নয় না ওই ঘুমাইলা, বড়রা রাত কুহালো দিলা, কিন্তু দুপুর বেলাও বাচ্চা ঘুমাইলে এটারে দেখা দরকার আছে যে মশার, কারণ মশার একটা কামড় তো নেও কোনো সময় এটা বিরাট আকার ধারণ করতে পারে। আচ্ছা, আর ও যে কইলা কলেরা বা অন্যান্য রোগের কথা যেটা কইলা, এই ক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথিক ভাবে মানে কিতা ট্রিটমেন্ট করুন?
1: হোমিওপ্যাথিতে এরকম রোগ রোগের উপর কোনো সেরকম চিকিৎসা হয় না, যে এই রোগ হয়েছে ডেঙ্গু হয়েছে বা ম্যালেরিয়া হয়েছে তার জন্য কোনো পার্টিকুলার ওষুধ এরকম কিছু হয় না। হোমিওপ্যাথিতে রোগীর লক্ষণ নিয়ে, এই জন্য দেখবেন হোমিওপ্যাথি চিকিৎসা করতে গেলে হোমিওপ্যাথি ডাক্তার আপনি জল কতটুকু খান, আপনি কি করতে কি খেতে ভাল লাগে, কিভাবে আপনার কমে, জ্বর হাঁটলে কমে না বসলে কমে না শুয়ে থাকলে কমে, বা শরীরে ব্যথা আপনার শুলে কমে বসলে কমে দাঁড়ালে কমে এরকম বা চলাফেরা করলে কমে, সেইগুলো জিজ্ঞেস করে থাকেন। তো সেই সময় ওই মানুষটা যে লক্ষণ থাকবে সেই লক্ষণের উপর নির্ভর করে ওষুধ নির্বাচন করা হয়, এবং সেই ওষুধটাতেই আমরা চেষ্টা করি রোগীর সমস্যা সমাধান করার। তার পাশাপাশি যদি রক্ত পরীক্ষা করে দেখা যায় অন্য কোনো সমস্যা আছে বা বিভিন্ন অন্য কোনো পার্টিকুলার সমস্যা আছে সেই অনুযায়ী চিকিৎসা করা হয়।
0: আচ্ছা, তো আপনি একজন ডাক্তারবাবু হিসেবে কোনো কৃষক ভাই হয়তো গেলা টাইম দেখাইতে বা বাচ্চা দেখাইতে, আপনারা হঠাৎ মানে প্রথমেই ব্লাড টেস্টের কথা কইতা না, প্রথমেই আপনারা আপনার ওষুধ দিবা, এরপরে যখন দেখলা কমেন না তখন আপনারা কইবা ব্লাড টেস্টের কথা?
1: যদি না, এটা নির্ভর করে যে রুগী আসছে ওনার কি লক্ষণ আছে। যদি দেখা যায় যে আমার যতটুকু আমার জ্ঞান আছে, আমার জ্ঞান যদি আমি বুঝতে পারি যে এটা এরকম ম্যালেরিয়া হতে পারে বা ডেঙ্গু হতে পারে বা টাইফয়েড হতে পারে, তো আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব তার ব্লাড টেস্ট করে সেটা কনফার্ম করা, যাতে করে ওনাকে সেরকমভাবে চিকিৎসা করলে যাতে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারেন। যদি আমার মনে হয় যে না এই রোগটা এখন ব্লাড টেস্ট করার দরকার নেই, উনি দু একদিন ওষুধ খেলেন দেখলে যদি ঠিক হয়ে গেলেন তো ঠিক হয়ে গেল, না হলে তখন ব্লাড টেস্ট করানো হলো। আমরা চেষ্টা করবো আগে রুগীর লক্ষণ দেখে ওষুধ নির্বাচন করা, তারপরে উনাকে ব্লাড টেস্ট উনাকে সাজেস্ট করবো, অ্যাডভাইস করবো, যদি উনি করতে পারেন তাহলে ওষুধ চলাকালীনও করতে পারেন, যদি উনার ওষুধ কমে গেল তাহলে তো করার দরকার নেই, যদি মনে হলো যে না ওষুধ কমছে না তাহলে উনি আগেই করিয়ে নিতে পারেন ব্লাড টেস্ট। এমন নয় যে ব্লাড টেস্ট করিয়ে রিপোর্ট দেখে তবেই হোমিওপ্যাথি ওষুধ দেওয়া যাবে, হোমিওপ্যাথি ওষুধ আগেও দেওয়া যায়।
0: আচ্ছা, ও আরেক কথা জিগাইতাম আসলাম কৃষক ভাইরার স্বার্থে, আপনি একজন ডাক্তারবাবু হোমিও চিকিৎসক, ও যে আমরা হোমিওপ্যাথিক ওষুধ খাই, ওষুধ খাইলে কইবা এই টক খাইও না রে ওষুধের গুণ যাইব গিয়া, এ পেঁয়াজ রসুন খাইও না বে এই ওষুধের গুণ যাইব গিয়া। আচ্ছা, ইটা সম্পর্কে আপনার একটু খুঁজ না।
1: অ্যাকচুয়ালি হোমিওপ্যাথিতে যেমন টক খাওয়া পেঁয়াজ খাওয়া এইগুলো যেরকম বারণ, তার কোনো আমাদের যে হোমিওপ্যাথি আবিষ্কার করেছেন হেনিম্যান সাহেব, উনি যেখানে লিখে গেছেন সেখানে এরকম কিছু উনি লিখে যাননি যে সব জিনিসগুলো বারণ করতে হবে। লিখা আছে যে অতিরিক্ত পরিমাণ যাতে আমরা না খাই সেইগুলো, সেই হোমিওপ্যাথি ওষুধ খেলে আমাদেরকে টক বারণ করে দিতে হবে বা টক খেলে হোমিওপ্যাথি ওষুধ কাজ করবে না, সেটা সম্পূর্ণ পরিমাণে মিথ, সেটার কোনো মানে জাস্টিফিকেশন নেই, সেটা হয় না। সাধারণত আমি আমার রুগীদেরকে যদি যখন ওষুধ দিই আমি সব খেতে বলি, আমি কোনো কিছু বারণ করি না। এবার যদি কেউ কফি খায় খুব কম বেশি পরিমাণে, তার যদি কোনো কারণে ঘুমের সমস্যা আছে সে কফি খেলো, এবার রাত্রিতে কফি খেলে কফিটা আমরা সাধারণত জানি যে ঘুমটা সেটাকে অনেকটাই ডিস্টার্ব করে, তো আমরা তখন বলি যে ওষুধ খাচ্ছ তাহলে তুমি এই কফিটা তোমার যদি খাওয়ার অভ্যাস থাকে সেটা তখন খেও না, নাহলে তোমার ওষুধটা তুমি যে ঘুমিয়ে যেতে তোমার শরীরটাকে আবার রিকভারি করার চান্সটা থাকবে সেটা অনেক ক্ষেত্রে কমে যায়, তো তুমি ওই সময়টাতে কফিটা খেও না, সেটাই বারণ করা থাকে। বাকি পরিমিত পরিমাণে সবকিছু খেতে পারে হোমিওপ্যাথি ওষুধের সাথে, কোনো অসুবিধা নেই।
0: আচ্ছা, টক খাইতে পারেন, পেঁয়াজ রসুন সবকিছুই খাইতে পারেন, অনেকে কইবা তেঁতুল খাইও না, তেঁতুল খুব ইয়ে করে এটার গুণ নষ্ট করে দেয়, তোমার ওষুধ খাইয়া কোনো কাম হইতো না, কিন্তু কথাগুলি একেবারেই ভুল কথা। সেই পরিমাণ খাইও না যে তোমার এখন টক খাইতেই লাগের, না খাইলেই হন না, সেই ক্ষেত্রে খাও।

0: বা একটু লেবু খাইতে লাগের পাতে খাও,
1: কারণ
0: কিন্তু
1: আমরা জানি এখনের সময় যে এই প্রচন্ড গরমে যে লেবুর রসে শরবত কিন্তু সব বাড়িতেই চলে। তো আর যদি আমরা ভাত খাওয়ার আধা ঘন্টা 40 মিনিট আগে একটু লেবুর রস খাই, সেটাতে কিন্তু অনেকটা পরিমাণ আমাদের মুখে স্যালাইভাটা সিক্রেশন বেশি হয়, মানে স্যালাইভাটা মুখে খুব আসে, যেটা আমরা থুতু বলি, মুখে আসে। আমরা জানি আমরা যখন খাই তখন কিন্তু মুখ দিয়ে খাবারটা শুরু হয়, কিন্তু মুখ থেকেই কিন্তু হজমের প্রক্রিয়াটা শুরু হয়ে যায়, সেই মুখে যে স্যালাইভাটা থাকে সেটা দিয়ে। তো লেবু যদি আমরা খাই বা টক জাতীয় জিনিস খেলে ওই স্যালাইভাটা বেশি পরিমাণে আসে, তো হজমে বেশি উপকার হয়। আমি যদি সেটা বন্ধ করে দিই ওর হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে বলে, তাহলে সেখান থেকে হজমের তো কিছু, ওর আমি একটা হজমের শক্তিটাকেও কিছুটা হলেও একটু দুর্বল করে দিচ্ছি। তো তুমি পরিমিত পরিমাণে সবকিছু খাওয়া যেতে পারে, কোনো অসুবিধা কিছু নেই।
0: তো অনেক ধন্যবাদ দাদাবাবু আপনারাই, কারণ অনেক মূল্যবান পরামর্শ আপনি দিছেন, এই শুনিয়া আমরা কৃষক দাদারা খুবই উপকৃত হইবা। আজ আসো শেষ করিয়া গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মোর, শুনো শুনো চাষি ভাই,

0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত।
1: আর 60 বছর বয়স থেকে মাসে 3,000 টাকার পেনশন হবে সুনিশ্চিত।
0: প্রতি মাসে 55 থেকে 200 টাকার কিস্তি দিয়ে প্রবেশ করতে পারে 18 থেকে 40 বছরের কৃষক।
1: এই অংশীদারিত্বের যোজনায় সরকার দেবে সমান অংশ।
0: সকল কৃষক ভাই বোনেরা এই যোজনার লাভ গ্রহণ করার জন্য জনসেবা কেন্দ্রে যান
1: আর বিনামূল্যে নিজের পঞ্জীকরণ করান।
0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা অন্নদাতার পরিশ্রমের সম্বল, পেনশন দ্বারা সুরক্ষিত তাদের ঘর। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: অন্নদাতা কিষাণো কি খুশহালি আর উনকি আয় মে বড়োতরি কে লিয়ে ভারত সরকার লগাতার প্রয়াসরত হ্যায়। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি কে দূরদর্শী নেতৃত্ব মে পিছলে 7 বর্ষো মে খেতি কো আধুনিক আর কিষানো কো আত্মনির্ভর বনানে কে লিয়ে কই নির্ণয় লিয়ে গয়ে হ্যায়।
3: ছোটা কিষান বনে দেশ কি শান, ইয়ে হামারা সপনা। দেশ কে 80% से ज्यादा किसान ऐसे हैं जिनके पास 2 हेक्टेयर से भी कम जमीन है। अब देश में इन्हीं छोटे किसानों को ध्यान में रखते हुए कृषि सुधार किए जा रहे हैं, निर्णय लिए जा रहे हैं।
2: प्रधानमंत्री किसान सम्मान निधि योजना की शुरुआत 24 फरवरी 2019 को माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के द्वारा की गई थी। पीएम किसान योजना का

আষাঢ় বৈশাখ মাসে শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়া তিথি রবিবারে উৎপত্তি হল পুণ্যময় সত্য যুগ। এ যুগে পাপ নাই, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ অবতার। এ যুগে তারক ব্রহ্মণা

এক কার্তিক মাস, শুক্লপক্ষ নবমী তিথি সোমবারে নেমে এলো ত্রেতা যুগ। এই যুগে এক ভাগ পাপ তিন ভাগ পুণ্য, বামন পরশুরাম আর শ্রীরামচন্দ্র অবতার। এ যুগের নাম

যুগটি হল দ্বাপর যুগ। এই যুগের অবতার শ্রীকৃষ্ণ স্বয়ং এবং বুদ্ধ, অর্ধেক পাপ ও অর্ধেক পুণ্য, জ্ঞাননিষ্ঠ ব্যক্তিগণের আশ্রয় যে নাম।

অতঃপর এলো এই বর্তমান কলি। কোন এক মাঘ মাস পূর্ণিমা তিথি শুক্রবারে এই যুগে পাপ তিন ভাগ পুণ্য এক ভাগ, তাই দেখে পরম করুণ শ্রী চৈতন্য দেব অবতীর্ণ হলেন নবদ্বীপে নাম সংকীর্তন প্রচারের জন্য।

এতক্ষণ ঘরগৃহস্থিতে প্রথমে শুনলেন কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার, পরে শুনলেন আলোচনা অনুষ্ঠান আকাশবাণী গোলা শহর। এখন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: এটা নিয়েই অ্যাকচুয়ালি আমার অনেক কিছু করার
1: ইচ্ছা। আকাশবাণী আগরতলা তাবুক চেং জগৎ তিনি নি সানজা চরণ।
0: অনেক সময় মনে হয় যে আমি কি পারবো করতে কি পারবো
1: না। পান্দানি পুলেওনো
0: অনেক কিছু কারণ আছে।
1: নাওই মানবায়নো রেডিও সিরিয়াল
0: আগে
1: তিনি নি রেডিও সিরিয়াল
0: খানাবায়নো চেষ্টা করছি, তারপর আমি ভাবছি যে সেটা নিয়ে গিফাদি
1: নরকনি বাগই অজরব রেডিও সিরিয়াল।
0: এখনের দিনে ফিনান্সিয়ালি মেয়েদের জন্য বলছি দাঁড়ানো খুবই দরকার, কারণ দিনকাল খুবই যেভাবে কঠিন আর কি, যেভাবে চলছে দেখছি আশেপাশে, সেটা দেখে মনে হয় যে না আগে ফিনান্সিয়ালি একটু স্টেবল হই তারপর। তবে গান নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক কিছু করার ইচ্ছে আছে, মানে নিজে কিছু গান তৈরি করা, নিজে সুর করা, তারপর
2: তাবুক চেঞ্জাগো ভারত সরকারি
0: মানে
2: মিনিস্ট্রি অফ সায়েন্স এন্ড
0: বড় বড় স্টেজে গান করা, সেটা তো অবশ্যই খুবই
3: ইন্টারেস্টিং
2: ফর সায়েন্স এন্ড
0: টেকনোলজি। আরেকটি স্বপ্ন সেটা হচ্ছে আমার মানে ক্লাসিক্যাল যেটা শাস্ত্রীয় সঙ্গীত সেটা নিয়ে সবাই বিভিন্ন জনরাতে যায়, তবে আমার ক্লাসিক্যালটা নিয়ে একটু এগোনোর চেষ্টা করি, তবে বাকিগুলো গানও চলছে করার চেষ্টা করি, মেনলি ক্লাসিক্যালটা নিয়ে
4: এগোনোর ইচ্ছে। তুমি খুব বাস্তব একটা কথা বললে যে এখন দিনকাল যা চলছে ফাইন্যান্সিয়াল স্টেবল হওয়াটা খুব প্রয়োজন। আমাদের মাথা কুমারে এই কথাগুলো বলে থাকেন সচরাচর, তোমার মধ্যেও সেই ম্যাচুরিটি রয়েছে, সেই ইয়েটা রয়েছে, এটা দেখে ভালোই লাগে। যাই হোক, সেটা বাস্তব কথা তাই না? এবং যদি আমরা মানে আমাদের রাজ্যের কথা বলি বিশেষ করে, সেখানে গান নিয়ে তোমার কি মনে হয়
2: সবাই পায়
0: না যেমন বলি কলকাতা মুম্বাই সব জায়গায় তোমার কানেকশনটা খুব ইজিলি হয়ে যায়, কানেকটিভিটিটা খুব তাড়াতাড়ি হয়, যার কারণে ওখানে কি হয় ছোট থেকে ছোট আর্টিস্টরাও চান্স পায়, যেটা এখানে পাওয়াটা খুব কঠিন।
4: মানে খুব ভালো হলে তুমি হয়তো কোনো একটা ভালো জায়গাতে যেতে পারবে, খুব ভালো হতে হলে
0: ভালো সেই রকম তোমার একটা লেভেল থাকতে হবে।

0: যারা তোমার কলকাতায় মুম্বাই এসব জায়গায় মানে সুন্দর হয় খুতরুক, তবে একটু মানে যারা একটু লো লেভেলের আর্টিস্টরা আছে ওদেরকেও চান্স দেওয়া হয়, ওদেরকে মোটিভেট করা হয় এবং ইনফ্যাক্ট ওদেরকে সেরকম পেমেন্টও করা হয় যাতে ওরা সেটা নিয়ে আরো এনকারেজড হয়, আরো এগোতে পারে। এবং
1: মানে মোদ্দা কথা, সেখানে জীবন যাপন করার মতো সুবিধা রয়েছে যেটা হয়তো এখনো পর্যন্ত ত্রিপুরা রাজ্যে নেই।

0: কিন্তু ইঞ্জিনিয়ারিং এ তোমার সেরকম ইন্টারেস্ট ছিল না, যার ফলে তুমি ইঞ্জিনিয়ার হয়েও সঙ্গীতকে বেছে নিয়েছো, কিন্তু তার পাশাপাশি অন্যদিকে তো তুমি চাকরি করার চেষ্টা করছো। হ্যাঁ, সেটা কোনো আলাদা ব্যাপার নয়, একটা কথাই তো রয়েছে যে ইঞ্জিনিয়ারিং করে সবাই ডিসাইড করে যে জীবনে কি করতে হবে, আগে ইঞ্জিনিয়ারিংটা করে নেয়, সেটা কোনো ব্যাপার না। এবারে একটু জানতে চাইবো যে এখনকার দিনে তুমি রবীন্দ্রসঙ্গীত শোনালে, নজরুলগীতি শোনালে, রিমিক্স গান প্রচুর হচ্ছে, এই রবীন্দ্রসঙ্গীতের হচ্ছে, নজরুলগীতির হচ্ছে, এই গানগুলো তোমার কেমন লাগে? না খাই সাবনা নাই
1: সবগুলো গানেরই একটা মুইয়া আছে, একটা প্রাণ আছে। তো সব গানে যদি তুমি
2: এখনকার দিনে যে রেন্ডিশন বা সেখানে কভার যে গানগুলো সেগুলো সেরকম ভাবে পছন্দ নয়, তাহলে একদম পুরাতন দিনে যে গানগুলো ছিল একেবারে ট্র্যাডিশনাল ভাবে রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি সেগুলোই পছন্দ বেশি। তাহলে এবারে এবারে কোন গানখানি
3: শুনবো?

0: কিন্তু মজার বিষয় হয়েছিল, স্টেজে
1: উঠা
0: হয়েছিল, সেই জায়গাতে এমনই ভাবে মাইকটা প্লেসমেন্ট হয়েছিল যে একেবারে আমার সামনে একটা মাইক সেইভাবে পড়েছিল। যাই হোক, সেখানে বিশেষ কোনো গন্ডগোল হয়নি, মোটামুটি ঠিকঠাক ভাবে বেরিয়ে আসতে পেরেছিলাম, আমার গলা যথেষ্টই গেছিল মাইকে। তো এই একটা স্মৃতি আমার মনে পড়ে যে অনেক কিছু ভেবে, অনেক সাইড ফাইট ভেবে গেছিলাম যে চাপ হয়ে যাবে, বাট একেবারে স্টেজে উঠে যা হয় সেটা একদম অন্যরকম থাকে। তো তোমার সঙ্গে একটা মিল হলো, মিল পাওয়া গেল। তো এবারে আমাদের সময় কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, আরো একটা গান শুনবো, কোন গানটা শোনাবে?
1: হাতি ফানো নাই হাইনি বাইগেন নন ডাকতে ফাইদি হনই মা সৌদা তোবি সৈন্য তঙ্গো নিনি পিয়াপতি খাই বসর খাই কাউ খাসা দফিরা বতল পাশো খাই কাবি পেকিয়া বতল দক তুমানি বা 3000 মান খাতা দাসক দি নিনি আ মুসাম্বি বাই সত কোরা খাই বসর খাই কাবু খাসা নিনি থা মুং মা কাই খাসি দি দিনরা ফেরা স্লাবি সি মালি জে শেখাই গলাছি তঙ্গাই সু
2: দফিরাই
0: অসাধারণ একটার পর একটা গান আমরা শুনছি আমাদের হাতে, আর সময় কিন্তু খুব বেশি নেই। প্রথম স্টেজ পারফরমেন্সের স্মৃতি তুমি বললে, এবং গানটা নিয়ে কতদূর যেতে চাও সেটাও তুমি বললে। জানবো যে তোমার খুব পছন্দের যদি কোনো শিল্পী থেকে থাকে সেটা কি?
3: খুবই ভালো লাগে।
1: আমি বলং নি মুই আরকবো এবং

0: বরং মাংন ভাই হাতির ফালতা হানো গভীর দাসক দিলি নিনি তিনা গোলমরিচ তো মানে
1: তখন সেই গানটা পেছনে চলতে থাকে কম্পিউটারের ভাষায়, সেই ডিফল্ট মোডে তোমার মনে এই গানটা চলতে থাকে বা তুমি গুনগুন করতে থাকো। আমাদের সময় একেবারে শেষের দিকে চলে
2: এসেছে। হাতি
3: নি কাসানে সেলের ফানো নং নি অংঘর না খাই আংলের ইয়া দাসুদ্রি আর খাই দফিরাই আন পাই
0: দিনি নগ বুসু মা বথাকা ইকো বুড়ি রং সাওয়ানো বাসিকে তিয়া রং জাং ন দার ওয়া জন লের জাগে কক বাঙ্গি তংমানি জরাওয়ানো সুম সগির ফাইকা আং কক তাতা সায়ানলে বাতু
4: তাতালিয়া ছয় কক নো আং মাই দরজাক মানি বাগিছে আসু থলো দাকতি নকনি কারু ইমানু হাই কে দাসু দাকতি সখাই মানানি
5: আলি লগনি অবখাই আগো বাথা গিয়ে লখাই দখাই নো হাই নি বাগাই নো বুম মদ ফিরে ফারজা থনা বিনি দমাতি খে কেউ জেন সুকাং সংপায়ু
2: দংখা আসুক বাইগ্রা সিটি তা মাবো বাসা বাসা আংলাই চংবাই থাবা থাং দে রাজানি বিহর নর তুই কিসা না হারি নিংলাইগ্রা দি দফিরানি বিহর কা উ নক্সিঙ্গ ওই বাতর কিসা না হারদি হাইকাই ন সামুরক দাগি হুমবাই নি কি নর আন খার প্রতি বাই দেউ
4: আবদা কপসা নর ছায়া খানো জং ন না হারবাই খামুতা
5: আকন তা জং খাইবা নি নি নগ বুড়ি বসা করে ছায়া মানি দিবা
2: আলে নিহর
4: দেখায়
2: তিনি নরক তামনি বাকি ফেলাইমানি যং তিনি ফাইমানি খাই তুইমাবো নাইতুই রিগনাই বসু তুই হুমা হাইকলাই খাতা ককাই মিয়া প্রথম লাইমানি কক নন খনাতে ইতাই তাবুনি জরানি কং নব কিসা খনাতে হুম ফাইলেমা তা হন দাসগিরি
3: আবনি লগে কামি চৌধুরী নব তৃক্ষা লাঙ্গিসা খারিসি নে হানাই ফাইলে খাতা দাসগিরি
2: বড় রং হন্তা আবো ভাইকে রমি মান লাইমানি কলাইখা দাসগিরি আবো খা তিনি দিশাং কামিনী চেয়ারম্যান

0: অগ্নাই বদল নি
1: খুব সুন্দর একের পর এক গান শুনলাম
0: ওয়া তো লোকামিনি
1: তোমার কাছে ওয়া শুনো ধন্যবাদ তুমি এতটা সময় আমাদের
0: মনোচেরি সংখ্যাই না ইয়োগলিয়া
1: আজ খোলা আকাশের পরে আমাদের সাথে ছিলেন
2: বুনি মানে নয় এক দেখে
1: এবং তার কাছ থেকে আমরা খুব সুন্দর সুন্দর গান শুনলাম অসংখ্য ধন্যবাদ আবারও সকলে তোমাকে
0: পাই থাকো তাই তাম
1: তোমার জন্য এত সুন্দর
0: তোমার
1: গান আমরা উপভোগ করি ভাই অমতে ধন্যবাদ তার জন্য
2: ধন্যবাদ
0: আবু সিমিয়া তাই সাজাকা ওয়াতল কামিনি বড় রকব বান্ধবই আই জানে নাই আপনার সালাই খানি এলাই আবু
2: কিন কামিনী বড়ক সে বুঝে কক বাংলাই খা তাই বাড়ি খেচা খেচা

0: que va.
1: সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দ ততই বাড়ে। হ্যাঁ শ্রোতা বন্ধু, সত্যিই তো। একবার ভাবুন,
2: স্টেট কাউন্সিল ফর সায়েন্স এন্ড টেকনোলজি ভাই
1: জিতে যায় বা পেয়ে যায়, তাহলে তার যে আনন্দ সেটা কিন্তু খুব বেশি হয়। কিন্তু সে জিনিসটা সে কাজটা করার পরিপ্রেক্ষিতে আমাদের যদি অনেকটা বাধা বিপত্তি
2: সঞ্জীব
1: তার সঙ্গে লড়াই করে তারপর যদি আমরা সে কাজটা সম্পন্ন করতে পারি,
2: রিনা রিমা দেব বর্মা তাই দীপিকা
1: অনেকটাই আমি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। হ্যাঁ শ্রোতা বন্ধু, যে কোনো একটা কাজ সেটা করতে গেলে সেটা

নেলসন ম্যান্ডেলা আরো বলেছেন, যারা শুদ্ধ বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যায় তারা একদিন সবকিছুই ঠিক হতে দেখে। অনেক সময় দেখি যে অনেক কিছুই আমাদের সাথে খারাপ হচ্ছে।

0: যে কাজটা করার পরিপ্রেক্ষিতে যে ফল আমরা আশা করেছিলাম সেই ফল আমরা পাচ্ছি। যারা শুদ্ধ বিশ্বাস নিয়ে এগিয়ে যা, যারা বিশ্বাস করে আমার এই কাজের পরিপ্রেক্ষিতে যে ফলটা আসছে, যে ভালো ফলটা আমি আশা করছি, আমি ভালো কাজ করার পরিপ্রেক্ষিতেও আমার সাথে ভালো এখন হয়তো হচ্ছে না, কিন্তু একদিন একদিন হয়তো সেই বিশ্বাসটা যারা রাখে বিশ্বাস ধৈর্য এই দুটো জিনিস ঠিক করার জন্য অত্যন্ত প্রয়োজন। যার নেশা আর পেশা মিলে যায় তার চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে? একেবারেই আজকালকার দিনে আমরা এমন অনেক কাজ করে থাকি যা করতে হয়তো আমাদের ভালো লাগে না। তাই বলছেন, নেশা আর পেশা যদি মিলে যায় তাহলে যে ব্যক্তি সে কাজটা করছেন তিনি যতটা ভালোভাবে করতে পারবেন তার থেকে হয়তো আর কেউ সে কাজটা অত ভালোভাবে করতে পারবে না, এবং সে ব্যক্তি নিজেও অনেকটা খুশি থাকবে। তাই যার নেশা আর পেশা মিলে যায় তার থেকে সৌভাগ্যবান আর কেউ হতে পারে না। নেলসন ম্যান্ডেলা আরো বলেছেন, সম্ভাবনা আর বিপদ হাতে হাত রেখে চলে। তাই বলে সম্ভাবনার দ্বার না খুললে কি চলবে? একেবারেই। ইংরেজিতে যে শব্দটা রয়েছে রিস্ক, পরিণাম না খারাপ হবে সেটা তো আমরা জানবোই না। সেই সম্ভাবনার উপর ভিত্তি করেই আমাদেরকে এগিয়ে যেতে হয়, সেই সম্ভাবনার উপর ভিত্তি করে আমাদেরকে কাজটা করতে হবে। হয়তো যে পরিণামটা আমরা আশা করছি সে পরিণাম সবসময় এক হয় না, কিন্তু যদি আমরা সেই সম্ভাবনার উপর ভরসা করে না এগিয়ে যাই, জীবনের
1: আকাশবাণী আগরতলা বুনি লগিনে পাইখ্যা তিনি সাঞ্জা জরনে কবর পান্ডা যতন খুলম
0: পাইকা। অন্যের ভালো ভালো দিকগুলো খুঁজতে গেলে নিজের সেরাটা বার করে নেওয়া যায়। হ্যাঁ শ্রোতা বন্ধু, আমরা হয়তো অন্যের অনেক ভুল ত্রুটি ধরার জন্য বসে থাকি। অন্যের কোন জায়গায় ভুল হয়েছে, কোন জায়গায় সে ভালো করতে পারেনি, সেটা হয়তো একেবারে চোখে আঙুল।

0: এতক্ষণ শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।
1: এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়েনে G7 সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি আজ অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধি বিষয়ক G7 এর আলোচনায় অংশ নিয়ে সবকা সাথ সবকা বিকাশের ভাবনা ব্যাখ্যা করেন। G7 ভুক্ত দেশের শীর্ষ নেতারা আন্তর্জাতিক স্থিতিশীলতা, নিরাপত্তা সহযোগিতা এবং আন্তঃসীমান্ত সংঘবদ্ধ অপরাধ মোকাবিলা সংক্রান্ত ঘোষণা অনুমোদন করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশনের আগে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আজ দিল্লিতে নীতি আয়োগের ভাইস

চেয়ারম্যান অশোক লাহিড়ির সঙ্গে বৈঠক করেছেন। উত্তরপ্রদেশের বদাউঁ জেলায় আজ দুপুরে উঝানি এলাকায় একটি ট্রাক্টরের সঙ্গে এক ই রিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত 6 জন মহিলা নিহত। বিশ্বকাপ ফুটবলে আজ ভারতীয় সময় রাত 10:30 পর্তুগাল কঙ্গোর মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। ফ্রান্সের এভিয়ানে চলতি G7 শীর্ষ সম্মেলনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলের কল্যাণে সুষম অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধি ত্বরান্বিত করা বিষয়ক এক গুরুত্বপূর্ণ অধিবেশনে ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলিকে বিশেষ কর্মপদ্ধতি বা ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। তিনি আফ্রিকা, লাতিন আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলিকে সংযুক্ত করার লক্ষ্যে বিভিন্ন সংযোগ স্থাপক প্রকল্পেরও প্রস্তাব দেন। এছাড়া তিনি ইম্প্যাক্ট বা সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করার লক্ষ্যে আন্তর্জাতিক অংশীদারিত্বমূলক উদ্যোগ গঠনের পরামর্শ দিয়েছেন। এর মাধ্যমে G7 এর পুঁজি, ভারতের মেধা এবং গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বের মালিকানা সত্ত্ব ও অংশীদারিত্বের সমন্বয় ঘটানো সম্ভব হবে। অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রী মোদী সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এর মূল মন্ত্রের উপর ভিত্তি করে ভারতের অগ্রগতির কাহিনীও তুলে ধরেন। এই অধিবেশনে G7 এর সদস্য ও সহযোগী দেশগুলির পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ও OECD-র শীর্ষ প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। আজ সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী বহুপ্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। উল্লেখ্য, 2025 সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন DC-তে সর্বশেষ সাক্ষাতের পর এই দুই নেতার মধ্যে এটি প্রথম সরাসরি বৈঠক। ফ্রান্সের এভিয়েনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জার্মান চ্যান্সেলর ফ্রাইডরিক মাসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেছেন, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার বিষয়ে তারা আলোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এভিয়েনে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয় নিয়ে মত বিনিময় করেন তারা। শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও সুস্থায়ী উন্নয়নকে সমর্থন করে বহুপাক্ষিক বিশ্বব্যবস্থা গড়ে তোলার প্রতি তাদের যৌথ প্রতিশ্রুতিও তারা পুনর্ব্যক্ত করেন। G7 দেশভুক্ত নেতারা আন্তর্জাতিক স্থিতিশীলতা, নিরাপত্তা সহযোগিতা এবং আন্তঃসীমান্ত সংঘবদ্ধ অপরাধ দমনের প্রচেষ্টার উপর গুরুত্ব দিয়ে বেশ কয়েকটি ঘোষণা গ্রহণ করেছেন। এক বিবৃতিতে নেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত চুক্তিটিকে স্বাগত জানান। তারা এই চুক্তিকে আঞ্চলিক উত্তেজনা হ্রাস এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার একটি সুযোগ হিসেবে অভিহিত করেন। এছাড়া তারা হরমুজ প্রণালীতে নিরাপদে নৌ চলাচলের গুরুত্বের উপর জোর দেন এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার পদক্ষেপগুলিকে সমর্থন জানান। আরেকটি ঘোষণায় G7 ভুক্ত দেশগুলি মাদক পাচারের বিরুদ্ধে কার্যক্রম জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। তারা মাদক পাচারকে জাতীয় নিরাপত্তা, জনস্বাস্থ্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ক্রমবর্ধমান হুমকি হিসেবে চিহ্নিত করেছে। সহযোগী দেশ ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া এই উদ্যোগকে সমর্থন জানায়। নেতারা উল্লেখ করেন, মাদক পাচারকারী নেটওয়ার্কগুলি ক্রমশ অত্যাধুনিক হয়ে উঠছে, তারা দুর্নীতি, সহিংসতা ও অবৈধ অর্থপ্রবাহকে উস্কে দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের উপর ভিত্তি করে গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষমতার উল্লেখযোগ্য বৃদ্ধির উপর আলোকপাত করেছেন। সমাজ মাধ্যমে শ্রী মোদী ভারত কীভাবে আকাশ, ভূমি এবং সামুদ্রিক প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করেছে তা ব্যাখ্যা করেন। দেশের নিরাপত্তায় আত্মনির্ভরতা ও দেশীয় প্রযুক্তিতে উৎপাদিত প্রতিরক্ষা সামগ্রীর বিকাশের কথাও প্রধানমন্ত্রী পোস্টে জানিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, গত অর্থবর্ষের তুলনায় উৎপাদন এবছর 15.6% বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, 2013-14 অর্থবর্ষের 4,746 কোটি টাকার তুলনায় দেশীয় প্রতিরক্ষা উৎপাদন প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে এক বৈঠকে জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন 1930-র কাজ পর্যালোচনা করেন এবং এটিকে ঢেলে সাজানোর কাজ আধিকারিকদের নির্দেশ দেন। অভিযোগ জানানোর প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও বহুভাষিক সহায়তা ব্যবস্থা ব্যবহারের জন্য তিনি আধিকারিকদের নির্দেশ দেন। প্রতিটি কলের যথাযথ ও চূড়ান্ত সুরাহা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে বিভিন্ন রাজ্যের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার ফলে উদ্ভূত অভিযোগগুলির সমাধানের জন্য তিনি নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, মণিপুরে নিরাপত্তা বাহিনী রাজ্যজুড়ে বিদ্রোহ দমন ও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে অভিযান জোরদার করেছে। এদিন 3 জন জঙ্গিকে গ্রেপ্তার এবং 26টি অবৈধ বাংকার ধ্বংস করা হয়েছে। ধৃত জঙ্গিরা নিষিদ্ধ ঘোষিত পিপলস লিবারেশন আর্মি এবং এর রাজনৈতিক শাখা রেভলিউশনারি পিপলস ফ্রন্টের সক্রিয় সদস্য বলে শনাক্ত করা হয়েছে। তাদের ইম্ফল, পশ্চিম জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক কুমার লাহিড়ির সঙ্গে আজ নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এক বৈঠকে মিলিত হন। বাজেট পেশের আগে পশ্চিমবঙ্গের অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার রূপরেখা নিয়ে আলোচনা করেন তাঁরা। পাশাপাশি পশ্চিমবঙ্গের বাজেটকে আরও বাস্তবমুখী ও জনকল্যাণমূলক করে তোলার লক্ষ্যে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডক্টর দাশগুপ্তকে পরামর্শ দেন বলে খবর। পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এরপর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে সাক্ষাৎ

তিনি রাজ্যের অর্থনীতির বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অবহিত করেন। উল্লেখ্য, আগামীকাল পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে, বাজেট পেশ আগামী 22শে জুন। কেন্দ্রের এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা, অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার যুগ বদল ও ভবিষ্যতের চ্যালেঞ্জ। রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অধীর শর্মার সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 থেকে 10টা গীতাঞ্জলি ডিটিএইচ ও আকাশবাণীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তরপ্রদেশের বনায়ু জেলায় আজ দুপুরে উজানি এলাকায় একটি ট্রাক্টরের সঙ্গে এক ই রিক্সার মুখোমুখি সংঘর্ষে অন্তত 6 জন মহিলা নিহত হয়েছেন, আহত 3 জন। বদায়ুর জেলা শাসক অবনীশ রায় আকাশবাণী সংবাদকে বলেছেন, একই পরিবারের 9 জন মহিলা নিমন্ত্রণ স্বার্থে অন্য একটি গ্রামে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, ই রিক্সাটি একটি ট্রাক্টরকে এড়ানোর চেষ্টা করার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক্টরের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার সঙ্গে জড়িত 2টি ট্রাক্টরই পুলিশ আটক করেছে বলে তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা প্রদানের জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। কেরালামে বর্তমানে বন্ধ আইটি প্রতিষ্ঠান এক্সালজিক সলিউশনস প্রাইভেট লিমিটেডের মালিক এবং বিরোধী দলনেতা পিনারাই বিজয়নের মেয়ে বিনা টি আজ কোচিতে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডির সামনে হাজিরা দিয়েছেন। কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড এবং এক্সালজিকের মধ্যে সন্দেহজনক আর্থিক লেনদেন মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে বিনা টির বাসভবন থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করার পাশাপাশি তার প্রাথমিক জবানবন্দিও রেকর্ড করে ইডি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব শস্যের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা এবং ফসলের নাড়া পোড়ানোর দীর্ঘস্থায়ী সমস্যা সমাধান নিয়ে আলোচনার লক্ষ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পরিণত করেন। গতকাল নতুন দিল্লিতে আয়োজিত এক বৈঠকে শ্রী চৌহান বলেন, নাড়া পোড়ানোর ফলে পরিবেশই শুধুমাত্র দূষিত হয় না, নষ্ট হয় মাটির উর্বরতা, ছোটখাটো কীট পতঙ্গ মারা পড়ে, পৃথিবীর ভারসাম্য লঙ্ঘিত হয়। তিনি বলেন, চলতি বছরে বিভিন্ন রাজ্যে এ সংক্রান্ত একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে 46,000-এর বেশি শস্যের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা যন্ত্র বিতরণ, 910টি কাস্টম হায়ারিং কেন্দ্র স্থাপন সহ নানা কর্মসূচি। সুপ্রিম কোর্ট আজ সাইবার অপরাধীদের পরজীবী হিসেবে ব্যাখ্যা করেছে। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, এদের সঙ্গে কঠোরভাবে মোকাবিলা করা হবে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ বিভিন্ন রাজ্যে দায়ের হওয়া মামলাগুলি একসঙ্গে জড়ো করার আবেদনের শুনানির সময় এই মন্তব্য করেন। আদালত বলেছে, সাইবার অপরাধের শিকার হওয়া বহু মানুষ সারা দেশে ছড়িয়ে রয়েছেন। শীর্ষ আদালত আরও বলেছে, এই ধরনের অপরাধীদের কারাগারে রাখা সমাজের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আজ সামান্য বেড়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম 0.6% বেড়ে $79.46 হয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট 0.8% বৃদ্ধি পেয়ে $76.69 হয়েছে। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস নিশ্চিত করেছে, এমটি সেতাবেলা জাহাজের উপর হামলায় প্রাণ হারানো 2 ভারতীয় নাগরিকের মৃতদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। দূতাবাসের এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে, আদিত্য শর্মা ও শিবানন্দ চৌরাসিয়ার মরদেহ ভারতে নিয়ে আসা হয়েছে। শোকের এই মুহূর্তে শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেছে দূতাবাস। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ পর্তুগাল কঙ্গোর বিরুদ্ধে খেলবে। হিউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। অন্য খেলায় ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 1:30। অন্যদিকে আলজেরিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ক্যান্সাস সিটি স্টেডিয়ামে আজ তারা 3-0 গোলে হারিয়ে দেয় আলজেরিয়াকে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়েনে G7 সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি আজ অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধি বিষয়ক G7 এর আলোচনায় অংশ নিয়ে সবকা সাথ সবকা বিকাশের ভাবনা ব্যাখ্যা করেন। G7 ভুক্ত দেশের শীর্ষ নেতারা আন্তর্জাতিক স্থিতিশীলতা, নিরাপত্তা সহযোগিতা এবং আন্তঃসীমান্ত সংঘবদ্ধ অপরাধ মোকাবিলা সংক্রান্ত ঘোষণা অনুমোদন করেছেন। খবর শেষ হলো, এর পর খবর শুনবেন 7:50।

আকাশবাণী আগরতলা ককটুমা পরিব চিত্ত দেব বর্মা তিনি ককটুমা ববাগ্র কুংখা রাষ্ট্রবক্র দুর্পটি মুর্মু খনা নিসিমি নখা সালবানী বাকে মধ্যপ্রদেশ বেড়াইনা থাকেন মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি ফ্রান্স জি সেভেন কচুক

আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাই নাগে হুকবার নাইকুং মন্ত্রী রতনলাল নাথ হুকবার খাইমানি থাই মতংনা তাই টংখর কাহামকে নারগৈ হুকবার খাইনে সাকা ফান বকচিনকা তিনি ধর্মনগরী রাকনা রেমচিনে রংনক সংসার সালচানি জেলা বেড়ানী খেট বাচাও সামু বুতংনা চেঙ্গি মন্ত্রী অকক সাকা বতাইব সাকা অ জুন তালিম বসান সালথামচি জরা খেট বাচাও সামু বুতং তাঙ্গজাগান মালমাতা হামক্রাই নাইকুনি মন্ত্রী সুদাংচু দা সাকা যোগ ব্যায়াম সাকন সিমি কাহাম তনিয়া বুখাস সুরং রিমুং তাই টমুং চামুং লামনব কাহামকে তিসাও বসকাং হায়ুং বেড়ামী যোগাসাল রগৈ তিনি আগরতলা এনএসআরসি যোগা সিবিন চেঙ্গি মন্ত্রী অকক সাকা আর কবি বিশিং মানজাকা আ এরিমুং মালমাতা হামক্রাই তাই তপসিলি জাতি হামক্রাই নাইকুনি তাংফাং দীপাদি নায়ার ত্রিপুরা রংকচার নাই মতবাই নাইকল জাক মাধ্যমিক তাই কচুক মাধ্যমিক বছর বাচাও আমজগমু বসকাং জুলাই তালনি সালদক নিশিমি চেঙ্গজাগান কাইনি চিদক কেন্দ্র মাধ্যমিক তাই কচুক মাধ্যমিক বছর বাচাও আমজগমু চেঙ্গান তিনি রংকচার নাই মতনি কাসু ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী অকটুমা রেখা ফুটবল হায়ুং কাপ তিনি আর্জেন্টিনা গোল কাইথাম বাই আলজেরিয়া ন মেচেনখা অ গোল কাইথাম ন লিওনেল মেসি রুখা অ হেট্রিক খাইমা বাই জার্মানী মিরুস্লাভ ক্লোজ বাই কঠালাই হায়ুংকা ফুটবল যতনি সুলাই গোল রুই মানাইংখা কবনি থমুঙ্গ অস্ট্রিয়া গোল থাম সাবাই জর্ডন ন মেচেনখা কবনি ফাইচিং বদল বেরেমনি থমুং রগ ভারতনি জরাবুতাং রগৈ তিনি হর দামচি সতি থামচি ও পর্তুগাল বাই কঙ্গো রিপাবলিক থাইন আবনি উল খনা হরনি দামসা সতি থামচি ও ইংল্যান্ড বাই ক্রোডেশিয়া থাইন তাই খনা আইচুক দামব্রী সতি থামচি ও গানা বাই পানামা থাইন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকল জাক অরনি থার্ড ডিভিশন লীগ ফুটবল বাতাই মুঙ্গ তিনি থমুং কাইনি ইংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম পুইলার থমুঙ্গ পান্ত স্পোর্টিং এসোসিয়েশন থাম সা কুলনি ফেরবাই ইউনাইটেড বিএসসি ন মেচেনখা উল থাও ন জম্পুজলা ফুটবল ক্লাব নৈবুকচা গুলনি ফেরবাই ইউথ ক্লাব ন মেচেনখা নবাতৈবানী ককটুমা বসকাং দাম নৈচিব্রী হাস্তিনি যত জেলাও ফেরাংক গুই কচু গবাংখে ওয়াতে ওয়াবনে হিনই নবাতৈবানাই হজা খাইরিকা খনা সালনি তুমারি সাকো থামচিব্রী ডিগ্রি তাই খামো নুচিবা ডিগ্রি সেলসিয়াস গানেগিনি টঙ্গনা তিনি সালনি তুমারি সাকো থামচিতাম দশমিক নই ডিগ্রি তাই খামো নুচিদক ডিগ্রি সেলসিয়াস সারিক দামবা সতি থামচি জরা আগরতলা ওয়াতে ওয়াখা চিচার দশমিক নই মিলিমিটার পাইথক ককটুমা বুবাগ্রক তাইসা পড়ব রাষ্ট্রবক্রক দুর্পতি মুর্মু খনা নিশিমি নখা সালবানী বাকে মধ্যপ্রদেশ বেড়াইনা থাঙ্গান মন্ত্রীবক্রক তিনি ফ্রান্স জি সেভেন কচুক বেড়ে ককলাম পান্ডব ভারত হাকতনি হামকরে গনাং সামুং তামুন খুরসা ফিকা মন্ত্রী অকরা সাকা মন্ত্রীবক্রক নি ফুনুমুং বাই সবকা সাপ সবকা বিকাশ রুগৈন হাস্তেব হদানি রিজা লোকরক রং পুইসা হামক্রাইনি সামুং তাঙ্গজাক টঙ্গু ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন রাইনা জাক অরণি থার্ড ডিভিশন লীগ ফুটবল বাতাই মঙ্গ তিনি থমুং কাইনি এংখা ককটুমা তিনি বাকে অরণ পাইখা উলনি ককটুমা আওয়াইঙ্গান খনাফুং দামচিনি সতি ব্রীজিও

0: আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রকে পাথেয় করে রাজ্যে ও সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত আর্থসামাজিক অবস্থার মানোন্নয়নের কাজ চলছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ কৃষিজমির উর্বরতা রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রাকৃতিক চাষের উপর গুরুত্ব আরোপ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 শীর্ষ সম্মেলনে সুস্থায়ী ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। মেসির দুরন্ত হ্যাট্রিকে বিরাট জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল আর্জেন্টিনা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রকে পাথেয় করে রাজ্যেও সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত আর্থসামাজিক অবস্থার মানোন্নয়নের কাজ চলছে। আজ বিশালগড় বাজার সংলগ্ন এলাকায় নবনির্মিত শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী মন্দিরের উদ্বোধন এবং বিশালগড় বাইপাস ট্রাই জংশনে দীনদয়াল উপাধ্যায়ের মর্মর মূর্তির আবরণ উন্মোচন করে তিনি এ কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকে দেশবাসীর কল্যাণে নিরলসভাবে কাজ করছেন। পাশাপাশি ভারতবর্ষের ঐতিহ্য পরম্পরা ও আধ্যাত্মিকতার বিকাশেও বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব ও অন্তরা সরকার দেব, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত। কৃষিমন্ত্রী রতনলাল নাথ কৃষিজমির উর্বরতা রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রাকৃতিক চাষের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। আজ ধর্মনগরের রাগনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত একদিনের জেলাস্তরের ক্ষেত বাঁচাও অভিযান ও প্রাকৃতিক চাষ বিষয়ক কর্মশালার উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি বলেন, আগামী 30 জুন পর্যন্ত ক্ষেত বাঁচাও অভিযান চলবে। প্রাকৃতিক চাষকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই গত 1 জুন থেকে এই অভিযান শুরু হয়েছে। কৃষিমন্ত্রী বলেন, বর্তমানে ত্রিপুরায় প্রায় 5,000 হেক্টর জমি প্রাকৃতিক চাষ হচ্ছে এবং চলতি বছরের শেষ নাগাদ তা বাড়িয়ে 16,000 হেক্টরে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে আত্মনির্ভরতার পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন NDA সরকার বিগত 12 বছরে নানারকম পদক্ষেপে দেশবাসীর সামনে ভরসার নতুন দিশা দেখিয়েছে। বিকশিত ভারতের স্বপ্ন পূরণের সামনে এসেছে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন একটি প্রতিবেদন।
1: গবেষণা, উন্নয়ন এবং উদ্ভাবনকে আরও শক্তিশালী করতে এই সময়ে বর্তমান সরকারের আন্তরিক প্রয়াসে গঠিত হয়েছে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠান দেশের বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা এবং শিল্পক্ষেত্রের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত খুলে দিয়েছে। ANRF এর লক্ষ্য তরুণ গবেষকদের উৎসাহ দেওয়া, অত্যাধুনিক গবেষণাকে এগিয়ে নেওয়া এবং বিজ্ঞান ভিত্তিক সমাধানের মাধ্যমে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করা। কৃষি থেকে স্বাস্থ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে মহাকাশ প্রযুক্তি, নানা ক্ষেত্রে গবেষণা এবং উদ্ভাবনের জন্য তৈরি হচ্ছে নতুন সুযোগ। বিজ্ঞানকে মানুষের কল্যাণে, গবেষণাকে উন্নয়নের শক্তিতে রূপ দিতে এগিয়ে চলছে ভারত। বলা যায়, গবেষণা, উন্নয়ন এবং উদ্ভাবনের মাধ্যমে আত্মনির্ভর ভারতের অগ্রযাত্রার অন্য নাম অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী আগরতলা।
0: কৈলাসহরের শ্রী রামপুরস্থিত স্বামী বিবেকানন্দ ভবনে আজ বিকেলে বুদ্ধিজীবী সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বর্তমান NDA সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন OBC কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান মৃণাল কান্তি নাথ, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাসপাল, ঊনকোটি জেলা পরিষদের সদস্য বিমল কর প্রমুখ। প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী সুধাংশু দাস বলেছেন, যোগব্যায়াম শুধু শরীরকে সুস্থ রাখে না, বরং মানসিক প্রশান্তি ও ইতিবাচক জীবনযাপনের পথও সুগম করে। তাই সুস্থ ও রোগমুক্ত জীবন গড়তে প্রতিদিন কিছু সময় যোগচর্চা করা অত্যন্ত প্রয়োজন। আসন্ন আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে আজ আগরতলায় NSRCC যোগা শিবিরের উদ্বোধন করে তিনি একথা বলেন। এবছর যোগ দিবসের মূল ভাবনা সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম। শিবিরে উপস্থিত ছিলেন মৎস্য প্রাণী সম্পদ বিকাশ ও তপশিলী জাতি কল্যাণ দপ্তরের সচিব দীপা ডি নায়ার। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা শুরু হবে আগামী 6 জুলাই। 26টি কেন্দ্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা শেষ হবে 10ই জুলাই, উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা শেষ হবে 14ই জুলাই। আজ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী এই খবর জানিয়েছেন। আপনারা খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট

newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টস এ, ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়ানে G7 শীর্ষ সম্মেলনে সুস্থায়ী ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। নতুন অংশীদারিত্ব তৈরি ও আন্তর্জাতিক সংহতির পুনর্নির্মাণ শীর্ষক এক অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারত সর্বদাই মানবতাকে অগ্রাধিকার দিয়েছে। এই প্রসঙ্গে তিনি দুর্যোগ মোকাবেলায় সক্ষম পরিকাঠামো তৈরি, মিশন লাইফ, এক পের মাকে নাম অভিযানের মতো ভারতের নেতৃত্বাধীন একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান বিশ্বে যা আগে অনেক বেশি পারস্পরিক সংযোগ ও নির্ভরতার উপর গড়ে উঠেছে, এক্ষেত্রে অংশীদারিত্ব হতে হবে মর্যাদাপূর্ণ। G7 শীর্ষ সম্মেলনে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলো ভারত সহ বেশ কয়েকটি সহযোগী দেশের সঙ্গে মিলে বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেছে। G7 গোষ্ঠীর নেতারা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব মোকাবেলায় একটি সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি G7 গোষ্ঠী ক্যান্সারের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইকে ত্বরান্বিত করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। নিট পরীক্ষার আগে অভিভাবক এবং পরীক্ষার্থীদের প্রতারকদের থেকে সতর্ক থাকার জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি অনুরোধ জানিয়েছে। সামাজিক মাধ্যমে NTA জানিয়েছে, টেলিগ্রামে প্রতারকরা পুনঃ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে। সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে যে পুনঃ পরীক্ষার কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। পরীক্ষার আগের চ্যাট দেখিয়ে ভুয়া প্রমাণ ভিডিও ছড়ানো হচ্ছে। NTA মহানির্দেশক অভিষেক সিং এর একটি ভিডিও শেয়ার করে দেশে অ্যাপটির ব্যবহার বন্ধ করার কারণ ব্যাখ্যা করেছেন। শ্রী সিং জানিয়েছেন, প্রতিটি প্রশ্নপত্র সম্পূর্ণ সুরক্ষিতভাবে তৈরি করা হয়েছে। বাল্যবিবাহ রোধ ও মানসিক স্বাস্থ্য সচেতনতায় আজ প্রজ্ঞাভবনে দুদিনব্যাপী বিশেষ কর্মশালা শুরু হয়েছে। কর্মশালায় পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হবে, এর ফলে বিদ্যালয়ের ড্রপ আউটের সংখ্যা কমবে এবং বাল্যবিবাহ হ্রাস পাবে। তিনি ছাত্রছাত্রীদের প্রতি যত্নশীল হওয়ার জন্য শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে আহ্বান জানান। দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি আজ এক সাংবাদিক সম্মেলনে জানান, আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে জেলার 3টি মহকুমায় নেশামুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে ব্যাপক প্রচার চালানো হবে। খেলাধুলা ও জনসচেতনতামূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে। নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে জেলার যুবক যুবতীদের নেশামুক্ত মিত্র হিসেবে ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক পোর্টালে নাম নথিভুক্ত করার আহ্বান জানান জেলাশাসক। জেলা পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ চন্দ্রশেখর নেশাজাতীয় সামগ্রী সংক্রান্ত তথ্য পুলিশকে জানাতে 112 টোল ফ্রি নম্বরে যোগাযোগ করতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। বেলোনিয়া টাউন হলে আজ বেলোনিয়া পৌর পরিষদ ভিত্তিক জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। শিবিরে 10টি সরকারি দপ্তরের স্টল থেকে জনগণকে প্রশাসনিক পরিষেবা প্রদান করা হয়। শান্তিরবাজার পৌর পরিষদের উদ্যোগে খগেন্দ্র চৌধুরী পাড়া স্কুলেও অনুরূপ একটি শিবির অনুষ্ঠিত হয়। তৃণমূল স্তরে প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে পশ্চিম জেলার জেলাশাসক ড বিশাল কুমারের নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ মোহনপুর ব্লকের অন্তর্গত সিমনা গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালের প্রতিনিধি দল শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো, শ্রেণীকক্ষের পরিবেশ সহ সামগ্রিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করেন। 2026 ফুটবল বিশ্বকাপে আজ আর্জেন্টিনা 3-0 গোলে হারিয়েছে আলজেরিয়াকে। 3টি গোলই লিওনেল মেসির। এই হ্যাট্রিকের ফলে জার্মানির মিরোস্লাভ ক্লোজের সাথে যুগ্মভাবে বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হয়ে উঠলেন তিনি। অন্য ম্যাচে অস্ট্রিয়া 3-1 গোলে জর্ডনকে পরাজিত করেছে। অন্যদিকে গ্রুপ পর্বের ম্যাচগুলিতে ভারতীয় সময় অনুযায়ী আজ রাত 10:30 পর্তুগাল মুখোমুখি হবে কঙ্গো প্রজাতন্ত্রের। এরপর আগামীকাল রাত 1:30 ইংল্যান্ড খেলবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে, আর আগামীকাল ভোর 4:30 ঘানার প্রতিপক্ষ পানামা। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 18.2 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রকে পাথেয় করে রাজ্য ও সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত আর্থসামাজিক অবস্থার মানোন্নয়নের কাজ চলছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ কৃষিজমির উর্বরতা রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায়

রাখতে প্রাকৃতিক চাষের উপর গুরুত্ব আরোপ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 শীর্ষ সম্মেলনে সুস্থায়ী ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। মেসির দুরন্ত হ্যাট্রিকে বিরাট জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল আর্জেন্টিনা। আজকের মতো সংবাদ এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

3.2 মেগাহার্জে আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আইসিসি উমেন্স টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026-এর ভারত বনাম নেদারল্যান্ডসের ম্যাচের ধারা বিবরণী প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে। এছাড়া স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান সংবাদ ছাড়া সেগুলো প্রচারিত হচ্ছে নিউজ অন এআইআর অ্যাপে।

আরবিআই এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। আরবিআই একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

আকাশ বাণীকুলা শাহর, আপনারা শুনছেন আইসিসি ওমেন টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 ভারত বনাম নেদারল্যান্ডসের খেলার ধারা বিবরণী। প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে। এখন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনবেন বাংলা কথিকা। এটি প্রচারিত হবে নিউজ অন এআইআর অ্যাপে। আজকের কথিকা বিশ্ব জনসংখ্যা দিবসের অঙ্গীকার, বলবেন রেবেকা খাতুন।

আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন কথিকা, বিশ্ব জনসংখ্যা দিবসের অঙ্গীকার। এটি লিখেছেন রেবেকা খাতুন। বিশ্ব জনসংখ্যা দিবসের অঙ্গীকার। নিশ্চিত হোক ছোট পরিবার ও সমান অধিকারের এক স্থিতিস্থাপক ভবিষ্যৎ। জাতি, ধর্ম, বর্ণ ও লিঙ্গ ভেদে প্রতিটি মানুষ এই পৃথিবীর অমূল্য সম্পদ, কারণ মানুষের মধ্যে বিরাজমান এক অসীম কর্মক্ষমতা ও সম্ভাবনা। শুধুমাত্র সার্বিক এবং অনুকূল পরিবেশে মানুষের সেই সম্ভাবনার চূড়ান্ত বিকাশ সম্ভব। কিন্তু আজকের পৃথিবীতে লাগামহীন জনসংখ্যা বৃদ্ধি, যা ক্রমশ পৃথিবীর ধারণ ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, তাতে করে সৃষ্টি হচ্ছে জনবিস্ফোরণের পরিস্থিতি। বিশেষত তৃতীয় বিশ্বের দেশ ভারত ও চীনে এই সমস্যা অত্যন্ত প্রকট। মার্কিন আদমশুমারি ব্যুরোর জনসংখ্যা রিপোর্ট অনুসারে 141,31,42,846 জনসংখ্যা নিয়ে চীন হল বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যার দেশ, এবং 1 জুলাই 2023 তারিখে ভারতের জনসংখ্যা 139,91,85,585, যা চীনের পরে। এই দুটি দেশ পৃথিবীর মোট জনসংখ্যার 1/3 বা তার অধিক বহন করছে। ফলে ভারতের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য অতিরিক্ত জনসংখ্যার চাপে সৃষ্টি হচ্ছে খাদ্য ও পুষ্টি সমস্যা, আবাসন সমস্যা, অনাহার এবং দুর্ভিক্ষ, সংক্রামক রোগ এবং মহামারী। শহরের উপর জনসংখ্যার চাপ বৃদ্ধি, কৃষি এলাকায় উন্নয়নের হ্রাস, ক্রমাগত বন ধ্বংস, বন্যপ্রাণীসহ পরিবেশের

হুমকি, সামাজিক অস্থিরতা, মানুষে মানুষে বৈরিতা, পারস্পরিক যুদ্ধ, লড়াই ও সামাজিক বিশৃঙ্খলা, দুর্নীতি ইত্যাদি। তাই দ্রুত ক্রমবর্ধমান জনসংখ্যাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সে সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, সামাজিক সুস্থিতি এবং যে কোনো প্রকার মানব বৈষম্যের নিরসন বিশ্ব জনসংখ্যা দিবসের লক্ষ্য। কিন্তু ক্রমবর্ধমান জনসংখ্যার পৃথিবীর জন্য অসংখ্য অস্বাভাবিক পরিণতি রয়েছে, সেই বাস্তবতাকে মাথায় রেখে জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি যথাযথভাবে সমাধান করা উচিত। প্রতিবছর 11 জুলাই দিনটিকে বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালন করা হয়। 1989 সালে রাষ্ট্রপুঞ্জের উন্নয়ন কর্মসূচির গভর্নিং কাউন্সিল এই দিনটি পালনের সিদ্ধান্ত নেয়। 11 জুলাই 1990 থেকে 90টিরও বেশি দেশে এই দিনটি পালনের কর্মসূচি শুরু হয়। বর্তমানে পৃথিবীর অধিকাংশ দেশের সরকার ও সুশীল সমাজ এই দিনটি নানা সাংস্কৃতিক কর্মকাণ্ড, আলোচনা ও সচেতনতার প্রকল্পের মাধ্যমে পালন করে থাকে। এবছর জনসংখ্যা দিবসের থিম হল 8 বিলিয়নের বিশ্ব, সকলের জন্য একটি স্থিতিস্থাপক ভবিষ্যৎ। পৃথিবীতে বর্তমানে প্রায় 800 কোটি মানুষ বাস করেন, কিন্তু তাদের সবার সমান অধিকার ও বেঁচে থাকার সুযোগ নেই। বহু পরিবারেই নেই নির্দিষ্ট কোনো আয়ের সংস্থান। পরিবারের অতিরিক্ত সদস্য সংখ্যার কারণে চরম দারিদ্র তাদের নিত্যসঙ্গী। নেই দুবেলা খাদ্যের সংস্থান, প্রয়োজনীয় পরিধেয় বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যের ন্যূনতম অধিকার। অর্থাৎ পরিবারের অতিরিক্ত সদস্য সংখ্যা পারিবারিকভাবে বহু মানুষকে ঠেলে দিচ্ছে চরম বিপর্যয়কর দারিদ্র্যের মধ্যে। এখানেই ছোট পরিবার সুখী পরিবার কথাটির বাস্তব তাৎপর্য লুকিয়ে রয়েছে। অন্যদিকে পারিবারিক স্তরে অতিরিক্ত সদস্য সংখ্যা বৃদ্ধি সম্মিলিতভাবে সামাজিক স্তরে সৃষ্টি করেছে অত্যধিক জনসংখ্যার চাপ, যার অবধারিত ফল সামাজিক বিশৃঙ্খলা, কর্মসংস্থানের অভাব, মানুষে মানুষে বিভ্রান্তিকর বৈরিতা। ফলে সৃষ্টি হচ্ছে লিঙ্গ, জাতি, শ্রেণী, ধর্ম, অক্ষমতা ও নাগরিকত্বের উপর ভিত্তি করে সামাজিক বৈষম্য, হয়রানি এবং হিংসা। বহু ক্ষেত্রে অপরিণামদর্শী রাজনীতি এই সমস্যার সমাধানের পরিবর্তে সমস্যাটিকে আরও তীব্র করে তোলে। এই সামাজিক রাজনৈতিক দ্বৈরথে বহু ক্ষেত্রে মানবাধিকার খর্ব হয়। আজকের পৃথিবীতে মানবাধিকার সংকটের ফলে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয় মহিলা, তৃতীয় লিঙ্গের মানুষ এবং স্থানীয়ভাবে সংখ্যালঘুরা। বিশেষত মহিলারা ঘরে এবং বাইরে দ্বিগুণ বৈষম্যের শিকার হয়ে থাকেন। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে প্রজনন সংক্রান্ত সঠিক শিক্ষার অভাব জনসংখ্যা এবং লিঙ্গ বৈষম্যকে গভীরভাবে প্রভাবিত করে, কারণ জনসংখ্যার সঠিক পরিকল্পনা ও নিয়ন্ত্রণ ছাড়া পরিবেশ ও সামাজিক ভারসাম্য রক্ষা করা সম্ভব নয়। জনসংখ্যার অতিরিক্ত চাপে এবং সীমিত সম্পদের মাত্রাতিরিক্ত ব্যবহারে পরিবেশের ভারসাম্য চূড়ান্তভাবে বিঘ্নিত হয়, ফলে সৃষ্টি হয় প্রাকৃতিক সম্পদের অবক্ষয়, পরিবেশ দূষণ ইত্যাদি। প্রাদুর্ভাব ঘটে নানা রকম রোগ জীবাণু ও মহামারীর। এ যেন পৃথিবী নামক প্রেশার কুকারের মতো, তার নিজের ভিতরে জমে ওঠা অতিরিক্ত চাপকে নির্গমন করে দেয়। জনসংখ্যাতাত্ত্বিক ম্যালথাস তাঁর জনসংখ্যা তত্ত্বে কাম্য জনসংখ্যা বলতে

পরিবেশ ও সীমিত সম্পদের সঙ্গে ভারসাম্যযুক্ত পরিমিত জনসংখ্যার কথাই বলতে চেয়েছেন। অর্থাৎ পরিবার পরিকল্পনা ও জন্ম নিয়ন্ত্রণ ছাড়া কোনো দেশ বা সমাজের সামাজিক ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখা সম্ভব নয়। ভারত সরকার 1952 সালে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত এই ভারসাম্যের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি স্থিতিশীল কাম্য জনসংখ্যার জন্য জন্মহার হ্রাসে পরিবার পরিকল্পনা গ্রহণ করে। এটি পৃথিবীতে জনসংখ্যা নিয়ন্ত্রণে প্রথম জাতীয় কর্মসূচি। এক্ষেত্রে এটা উল্লেখ করা প্রয়োজন যে পরিবার পরিকল্পনার সঠিক রূপায়ণ নির্ভর করে সঠিক প্রশাসনিক সিদ্ধান্ত, বিজ্ঞান ও চিকিৎসাশাস্ত্রের উন্নতি এবং কার্যকরী প্রজনন শিক্ষার উপর। এটা খুবই উদ্বেগের বিষয় যে আমাদের দেশে এখনও প্রতিদিন প্রায় 800 জন মহিলা সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান। তাই জনসংখ্যা বৃদ্ধির বাড়তি বোঝা আসলে মহিলাদেরই বহন করতে হয়। আবার সমাজে লিঙ্গ বৈষম্যের ধারণাজনিত কারণে কন্যা সন্তান দেওয়ার তথাকথিত গঞ্জনা মহিলাদেরই সহ্য করতে হয়। তাই সার্বিকভাবে মহিলারা পারিবারিক ও সামাজিক স্তরে চূড়ান্ত লিঙ্গ বৈষম্যের শিকার হন। বর্তমান বিশ্বে মোট জনসংখ্যার 49.07% নারী। তবুও মেয়েরা জনসংখ্যা সংক্রান্ত আলোচনায় প্রায়ই উপেক্ষিত থেকে যান। পরিবার পরিকল্পনা ও পারিবারিক অন্যান্য সিদ্ধান্তে তাদের ভূমিকা অত্যন্ত গৌণ। প্রায় 1/3 নারী নানাভাবে অন্তরঙ্গ সঙ্গীর সহিংসতা কিংবা পরিবারের মধ্যেই যৌন হেনস্থার শিকার। সমাজে মহিলাদের পুরুষের সমকক্ষ হয়ে ওঠা, অর্থাৎ লিঙ্গ সমতার বিষয়টি এখনো কঠিন বাস্তব লড়াই। তাই পরিবার পরিকল্পনা, লিঙ্গ সমতা একে অপরের সঙ্গে অঙ্গ অঙ্গীভাবে জড়িত। লিঙ্গভিত্তিক এই বৈষম্যের বিষয়টি নারীর ব্যক্তিজীবন, পারিবারিক ও সামাজিক অধিকার, এমনকি কর্মক্ষেত্র, প্রশাসন ও রাজনৈতিক স্তর অবধি বিস্তৃত। ভারতের জাতীয় স্তরে পার্লামেন্টে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণের বিষয়টি আজ বহু বছর যাবৎ অমীমাংসিত রয়ে গেছে। কিন্তু দেশের জনসংখ্যার অর্ধেক আকাশ, অর্থাৎ মহিলাদের প্রতি লিঙ্গ বৈষম্য রদ না হলে প্রকৃত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। মানব সম্পদের অর্ধেক অংশকে বঞ্চিত বা পিছনে ফেলে রেখে সমাজের কখনো অগ্রগতি হতে পারে না। তাই নারীর অধিকার ও সামাজিক অবস্থানকে শক্তিশালী করতেই হবে, তবেই অন্তর্ভুক্তিমূলক একটি স্থিতিস্থাপক সমাজ ব্যবস্থা গড়ে উঠবে, যা প্রকৃতপক্ষে অর্থনৈতিক প্রবৃদ্ধিকেই সুনিশ্চিত করবে। এখানেই একটি স্থিতিস্থাপক সংবেদনশীল উন্নত সমাজ ব্যবস্থা গড়ার ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ ও লিঙ্গ সমতার তাৎপর্য। সুতরাং জনসংখ্যা দিবসের এবারের থিম বর্তমান পৃথিবীর সাপেক্ষে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ ও যথার্থ প্রয়োজনীয়। সামাজিক স্তরে জন্ম নিয়ন্ত্রণের ছোট এবং সুখী পরিবার যেমন তৈরি হয়, তেমনি তা সামাজিক সুস্থিতির পক্ষেও সহায়ক হয়ে থাকে। ছোট পরিবারে আগামী প্রজন্মের শিক্ষা, স্বাস্থ্য কিছুটা হলেও সুরাহা করা যায়। সামাজিক স্তরে জনসংখ্যা কাম্যস্তরে থাকলে কর্মসংস্থানের সুযোগ যেমন বজায় থাকে, তেমনি মানুষে মানুষে বৈরিতা হ্রাসের সম্ভাবনাও। লিঙ্গ, জাতি, ধর্ম জনিত বৈষম্য কিছুটা হলেও লাঘব হওয়ার সম্ভাবনা থাকে। তবে এই সবটাই নির্ভর করে সমাজ ও রাষ্ট্রের

0: ক্ষেত্রে ধারাবাহিক সুশিক্ষা ও সচেতনতা প্রসারের উপর। তাই জনসংখ্যা দিবসের এই বিশেষ দিনটিতে নানা সেমিনার, আলোচনা সভা, শিক্ষামূলক অনুষ্ঠান, প্রতিযোগিতা, স্লোগান, কর্মশালা, বিতর্ক, গান ইত্যাদির মাধ্যমে দিবসটির তাৎপর্য বিশেষভাবে আলোচিত হোক। পাশাপাশি এই আলোচনা ও আয়োজন একটি ধারাবাহিক জীবন দর্শনে পরিণত হোক, তাহলেই 800 কোটি মানুষের জন্য একটি নিশ্চিত স্থিতিস্থাপক ভবিষ্যৎ সম্ভব। শুনলেন কথিকা, বিশ্ব জনসংখ্যা দিবসের অঙ্গীকার। লিখেছেন রেবেকা খাতুন। কথিকাটি পড়েছেন অরূপ রতন চক্রবর্তী।
1: বাংলা কথিকা এখানে শেষ হল। আকাশ পানিকোলা শহর, এখন শুরু হচ্ছে বাংলা হিন্দি নানান স্বাদের রকমারি গানের অনুষ্ঠান। প্রথমে রয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বপ্না ঘোষাল।

রকমারি মিশ্র গানের অনুষ্ঠানে এবারে শুনুন আধুনিক বাংলা গান শিল্পী কৃষ্ণা রায়চৌধুরী।

যান্ত্রিক ত্রুটির জন্য কৃষ্ণা রায়চৌধুরীর কণ্ঠে আধুনিক গানগুলি গানটি প্রচারে বিঘ্ন ঘটেছে। আকাশবাণী কৈলাসহর বাংলা এবং হিন্দি মিশ্র রকমারি গানের অনুষ্ঠানে এবারে শুনুন হিন্দি ছবির গান। ছবি নসিব, প্রথম গানখানে গিয়েছেন মোহাম্মদ রফি এবং সহশিল্পীরা।

এতক্ষণ টেলিগেন থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রেলি করে শোনানো হল। আকাশবাণী গোলা শহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর কৈলাসহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

আইসিসি ওমেন টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 ভারত বনাম নেদারল্যান্ডের ম্যাচের ধারা বিবরণী প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর কৈলাসহর কেন্দ্র থেকে। স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনবেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনুন লোকগীতি শিল্পী লোপামুদ্রা মিত্র।

এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন লোপামুদ্রা মিত্র, আকাশবাণী কৈলা শহর। এবারে শ্রোতাবন্ধুদের স্বাগত জানাচ্ছি শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে। আজ শুনবেন শুদ্ধ সারং রাগে খেয়াল, শিল্পী মৈত্রী রায় দাদারকার।

এতক্ষণ শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে শুদ্ধ সারং রাগে খেয়াল শুনলেন শিল্পী ছিলেন মৈত্রী রায় দাদারকার। আকাশবাণী কৈলা শহর, এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ ট্রেলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালি সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। ফ্রান্সের অ্যাভিয়ানের G7 শীর্ষ বৈঠক শেষে তিনটি ঘোষণাপত্র জারি। সমতার ভিত্তিতে দীর্ঘমেয়াদী ও সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধি, বিরল খনিজ পদার্থের সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা এবং শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল পরিসরের ব্যবস্থার উপর জোর। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন রেকর্ড 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। নতুন সরকার গঠনের পর পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। 22 জুন পেশ হবে রাজ্য বাজেট। বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগাল কঙ্গোর, ইংল্যান্ড ক্রোয়েশিয়ার এবং ঘানা পানামার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জোর দিয়ে বলেছেন, বিশ্বের অর্থনীতিকে সচল রাখতে হরমুজ প্রণালীকে উন্মুক্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্রান্সের অ্যাভিয়ানে আয়োজিত G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার উপর জোর দেন। শ্রী মোদী আরও বলেন, সামুদ্রিক বাণিজ্যে লক্ষ লক্ষ ভারতীয় নাবিক বিশ্বের বিভিন্ন অঞ্চলে কর্মরত রয়েছেন। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: এক্সেলেন্সি, হম জানতে হ্যায় কি মেরিটাইম ট্রেড কি দুনিয়া মে ভারত কে লাখো সি ফেরার আজ দুনিয়া কে অলগ অলগ সমুদ্র মে আপনি সেবায়ে দে রহে হ্যায়, বিশ্ব কি প্রগতি মে বহুত বড়া যোগদান দে রহে হ্যায়, অর মে সমঝতা হুঁ কি উনকি সুরক্ষা ভি উতনা হি মহত্বপূর্ণ হ্যায়। মুঝে পুরা বিশ্বাস হ্যায় কি সমঝোতে মে সি ফেরার কি সুরক্ষা ভি সুনিশ্চিত হোগি অর উসকো প্রাথমিকতা মিলেগি।
0: এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় অগ্রগতির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করেন। ওই অঞ্চলে শীঘ্রই শান্তি ফিরবে বলে শ্রী মোদী আশা প্রকাশ করেন। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলতি বাণিজ্য আলোচনা যে সুচারুভাবে এগিয়ে চলেছে তা নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন। ফ্রান্সের অ্যাভিয়ানে চলতি G7 শীর্ষ সম্মেলনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলের কল্যাণে সুষম অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধি ত্বরান্বিত করা বিষয়ক এক গুরুত্বপূর্ণ অধিবেশনে ভাষণ দিয়েছেন।

প্রধানমন্ত্রী উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিশেষ কর্মপদ্ধতি বা ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আফ্রিকা, লাতিন আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোকে সংযুক্ত করার লক্ষ্যে বিভিন্ন সংযোগ স্থাপক প্রকল্পের প্রস্তাবও দেন। এছাড়া তিনি ইম্প্যাক্ট বা সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করার লক্ষ্যে আন্তর্জাতিক অংশীদারিত্বমূলক উদ্যোগ গঠনের পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অ্যাভিয়ানে আয়োজিত G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। নেতৃবৃন্দ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে মতবিনিময় করেন। তারা শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও সুস্থায়ী উন্নয়নকে সমর্থন করে বহুপাক্ষিক বিশ্বব্যবস্থা গড়ে তোলার প্রতি তাঁদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ফ্রান্সের অ্যাভিয়ানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জার্মান চ্যান্সেলর ফ্রাইডরিখ মার্জের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, জার্মান চ্যান্সেলরের সঙ্গে তাঁর বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলন ভিভা টেক 2026 ভারত প্যাভিলিয়নের উদ্বোধন করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এর উদ্বোধন করেন। সম্মেলনে ভারতের স্টার্টআপ ব্যবস্থা, ডিজিটাল অর্থনীতি, ডিপটেক উদ্ভাবন এবং কৃত্রিম মেধাভিত্তিক বিভিন্ন উদ্যোগের বিষয় তুলে ধরা হয়। নতুন দিল্লিতে চতুর্থ ভারত নেদারল্যান্ড সাইবার সংলাপ আজ শেষ হয়েছে। এতে উভয় পক্ষ পরিবর্তনশীল সাইবার হুমকির পরিস্থিতিতে জাতীয় কৌশল নির্ণয়, তথ্য সুরক্ষা, আন্তঃসীমান্ত সাইবার অপরাধ নিয়ে মতবিনিময় করেছে। ফ্রান্সের অ্যাভিয়ে G7 শীর্ষ বৈঠক শেষে সংশ্লিষ্ট দেশগুলির নেতৃবৃন্দ তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র জারি করেছে। এর মধ্য দিয়ে সমতার ভিত্তিতে দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধি, বিরল খনিজ পদার্থের সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা এবং শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল পরিসরের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। সম্মেলন শেষে এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানানো হয়। এছাড়া হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল, নির্বিঘ্নে রপ্তানি বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার কথাও এই বিবৃতিতে বলা হয়েছে। G7-ভুক্ত দেশগুলিতে মাদক পাচারের বিরুদ্ধে জোরদার ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া বন্দর ও সামুদ্রিক নিরাপত্তা, গোয়েন্দা তথ্য আদান প্রদান বৃদ্ধির ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 178,000 কোটি টাকায় পৌঁছেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, গত অর্থবর্ষের তুলনায় উৎপাদন এবছরে 15.6% বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, 2013-14 অর্থবর্ষে 4,746 কোটি টাকার তুলনায় দেশীয় প্রতিরক্ষা উৎপাদন প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার গঠনের পর বিধানসভার প্রথম অধিবেশন বসতে চলেছে আগামীকাল। সকাল 11টায় রাজ্যপাল RN রবির অভিভাষণের মধ্য দিয়ে সূচনা হবে এই অধিবেশনের। এরপর শুক্রবার 19 জুন শোক প্রস্তাব গ্রহণ এবং আগামী সোমবার 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে। আগামী মঙ্গলবার 23 জুন রাজ্যপালের অভিভাষণের ওপর 6 ঘণ্টার আলোচনা নির্ধারিত হয়েছে। 24 ও 25 তারিখ বাজেটের ওপর 10 ঘণ্টা আলোচনা হবে। তবে জুনের শেষ সপ্তাহে ধারাবাহিক ছুটি এবং ধর্মীয় কর্মসূচির কারণে অধিবেশন সাময়িকভাবে মুলতুবি থাকবে। দ্বিতীয় পর্ব শুরু হবে 6 জুলাই। সেই পর্যায়ের আলোচ্যসূচি পরে চূড়ান্ত করা হবে বলে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে। পাকিস্তানের অধিকৃত জম্মু ও কাশ্মীরে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর পাকিস্তান সরকারের হিংসাত্মক দমনপীড়নের তীব্র নিন্দা জানিয়েছে একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। জানা গেছে, চলতি মাসের 8 থেকে 16 তারিখের মধ্যে এই দমনপীড়নের ঘটনায় 32 জনের বেশি সাধারণ নাগরিক নিহত হয়েছেন। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন বা IHRF জানিয়েছে, এই দমনপীড়নের পরপরই পুরো অঞ্চল জুড়ে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। উত্তরপ্রদেশের বদায়ু জেলায় উঝানিতে আজ দুপুরে একটি ট্রাক্টরের সঙ্গে এক ই-রিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত 6 জন মহিলা নিহত হয়েছেন, আহত 3 জন। বদায়ুর জেলা শাসক অবনীশ রায় আকাশবাণী সংবাদকে বলেছেন, একই পরিবারের 9 জন মহিলা নিমন্ত্রণ স্বার্থে অন্য একটি গ্রামে যাওয়ার সময় এই দুর্ঘটনা। দুর্ঘটনার সঙ্গে জড়িত 2টি ট্রাক্টরকে পুলিশ আটক করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

আসামে বর্তমানে বন্ধ আইটি প্রতিষ্ঠান এক্সালিক সলিউশন প্রাইভেট লিমিটেডের মালিক এবং বিরোধী দলনেতা পিনারাই বিজয়নের মেয়ে বিনাটি আজ কোচিতে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডির সামনে হাজিরা দিয়েছেন। কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড এবং এক্সালিক এর মধ্যে সন্দেহজনক আর্থিক লেনদেনের মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে এক বৈঠকে জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 এর কাজের পর্যালোচনা করেন এবং এটিকে ঢেলে সাজানোর জন্য আধিকারিকদের নির্দেশ দেন। অভিযোগ জানানোর প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও বহুভাষিক সহায়তা ব্যবস্থা ব্যবহারের জন্য তিনি আধিকারিকদের নির্দেশ দেন। প্রতিটি কলের যথাযথ ও চূড়ান্ত সুরাহা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে বিভিন্ন রাজ্যের সাথে নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার ফলে উদ্ভূত অভিযোগগুলির সমাধানের জন্য তিনি নির্দেশ দিয়েছেন। ফিফা ফুটবল বিশ্বকাপের খবর এবার।

0: ব্যাংককে বিভিন্ন রাজ্যের সাথে নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার ফলে উদ্ভূত অভিযোগগুলির সমাধানের জন্য তিনি নির্দেশ দিয়েছেন। ফিফা ফুটবল বিশ্বকাপের খবর এবার। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ রাতে প্রথম ম্যাচে পর্তুগাল কঙ্গোর বিরুদ্ধে খেলবে। টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলবে, খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। আগামীকাল ভারতীয় সময় ভোর 4:30 কানাডার টরন্টো স্টেডিয়ামে ঘানা পানামার মুখোমুখি হবে। মেক্সিকো সিটি স্টেডিয়ামে আগামীকাল দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তান কলম্বোর মুখোমুখি হবে, খেলা শুরু ভারতীয় সময় সকাল 7:30। রাত 9:30 আটলান্টা স্টেডিয়ামে দিনের তৃতীয় ম্যাচে চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে রাত 12:30 সুইজারল্যান্ড বসনিয়া অ্যান্ড হার্জিগোভিনার বিরুদ্ধে খেলবে। লিডসের হেডিংলিতে আজ মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বকাপে ভারত নেদারল্যান্ডসের সামনে জয়ের জন্য 210 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। নির্ধারিত 20 ওভারে ভারত 5 উইকেটে 209 রান তোলে। নেদারল্যান্ডস টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। ফ্রান্সের এভিয়ানে G7 শীর্ষ বৈঠক শেষে 3টি ঘোষণাপত্র জারি। খবর পড়া আজকের মতো শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: এতক্ষণ কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ শ্রীলি করে শোনানো হল আকাশবাণী গোলা শহর। এবারে শুনুন নজরুল গীতি, শিল্পী অনুপ জালোটা।

এতক্ষণ শুনলেন অনুপ জালোটার কণ্ঠে লোকগীতির অনুষ্ঠান এখানে শেষ হল আকাশবাণী গোলা শহর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ দিল্লিকেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 18 জুন বৃহস্পতিবার আমাদের অধিবেশন শুরু হবে 5:55। 6টায় অমৃতবাণীতে শুনবেন ঈশ্বরচন্দ্র মনুসংহিতা থেকে পাঠ। 6:07 শুনবেন দেশাত্মবোধ গান। 6:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7টায় শুনবেন সুপ্রভাত। 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। 7:35 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 8টায় সমাচার প্রভাত। 8:15 মর্নিং নিউজ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:30 উত্তর পূর্বাঞ্চল ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:40 শুনবেন আধুনিক বাংলা গান। 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি নিউজ বুলেটিন এবং 9:05 ইংলিশ নিউজ বুলেটিন রিলে করে শোনানো হবে। 9:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 11:00 সরাসরি ফোনের অনুষ্ঠান সুরের ভেলা। 12:05 শুনবেন উত্তর পূর্বাঞ্চলের গানের অনুষ্ঠান শব্দসুর। 12:30 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। 1টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 শুনবেন বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়া গীতে। 1:30 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 শুনবেন মাতৃবন্দনা দেশাত্মবোধ গান সমবেত কণ্ঠে। 2:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 শুনবেন ছোটদের ছড়ার গান। 2:30 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 3:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। এর অব্যবহিত পরে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 6টায় ঘর গৃহস্থিতে শুনবেন কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার এবং 6:30 কিষাণবাণীতে শুনবেন কৃষি আলোচনা। 7টায় আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক সংবাদ এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত

নিয়মিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। রাত 8:10 শুনবেন আইন অধিকার অনুষ্ঠান, 8:30 বাংলা হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান, 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 9:15 শুনবেন আধুনিক বাংলা গান, 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 10:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কোলা শহর আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে 5:55। স্টুডিও খুঁড়িতে এখন সময় 10:34 হয়ে 25 সেকেন্ড। শুভরাত্রি।